আকাশবাণী শিলচর, আজ 27 আষাঢ় 1948 শকাব্দ, 1 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ, শনিবার। শুরু হচ্ছে আমাদের প্রথম অধিবেশন। আমাদের এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: वॉकओवर मिल गया। फीफा विश्व कप में तीसरे स्थान के लिए आज फ्रांस और इंग्लैंड की टीम आमने सामने होंगी। मियामी स्टेडियम में ये मुकाबला भारतीय समय के अनुसार रात 2:30 पर खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर अमृतवाणी अनुष्ठाने एखन शुनबेन শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
2: বিড়ালকে মার্জার বলিয়া বুঝাইবার প্রয়াস করায় পাণ্ডিত্য প্রকাশ যদি বা পায়, তথাপি পণ্ডিতের কাণ্ডজ্ঞান সম্বন্ধে লোকের যে দারুণ সংশয় উপস্থিত হইবে তাহা আমি নিশ্চয় জানি। কেহ যদি বলেন সমাজ সম্বন্ধে মোটামুটি একটা ঝাপসা গোছের ধারণা মানুষের থাকিতে পারে বটে, কিন্তু তাই বলিয়া সূক্ষ্ম অর্থ প্রকাশ করিয়া অর্থ প্রকাশ দেখাইবার চেষ্টা করা কি প্রবন্ধকারের উচিত নয়? তাহাদের কাছে আমার বক্তব্য এই যে না, কারণ সংসারে অনেক বস্তু আছে যাহার মোটামুটি ঝাপসা ধারণাটাই সত্য বস্তু। সূক্ষ্ম করিয়া দেখাইতে যাওয়া শুধু বিড়ম্বনা নয়, ফাঁকি দেওয়া। ঈশ্বর বলিলে যে ধারণাটা মানুষের হয় সেটা অত্যন্তই মোটা, কিন্তু সেইটাই কাজের জিনিস। এই মোটার উপরেই দুনিয়া চলে, সূক্ষ্মের উপর নয়। সমাজও ঠিক তাই। একজন অশিক্ষিত পাড়া গায়ের চাষা সমাজ বলিয়া যাহাকে জানে তাহার উপরেই নির্ভয়ে ভর করিয়া দেওয়া চলে, পণ্ডিতের সূক্ষ্ম ব্যাখ্যাটির উপরে চলে না। অন্তত আমি বোঝাপড়া করিতে চাই এই মোটা বস্তুটিকে লইয়াই। যে সমাজ মরা মরিলে কাঁধ দিতে আসে, আবার শ্রাদ্ধের সময় দলাদলি পাকায়, বিবাহে যে ঘটকালি করিয়া দেয়, অথচ বউ ভাতে হয়তো বাঁকিয়া বসে, কাজকর্মে হাতে পায়ে ধরিয়া যাহার ক্রোধ শান্তি করিতে হয়, উৎসবে ব্যাসনে যে সাহায্যও করে বিবাদও করে, যে সহস্র দোষ ত্রুটি সত্ত্বেও পূজনীয়, আমি তাহাকেই সমাজ বলিতেছি। এবং এই সমাজ যদ্দ্বারা শাসিত হয় সেই বস্তুটিকেই সমাজ ধর্ম বলিয়া নির্দেশ করিতেছিল। তবে যে ধর্ম নির্বিশেষে সকল দেশের সকল জাতির সমাজকে শাসন করে সেই সামাজিক ধর্মের আলোচনা আমার উদ্দেশ্য নয়। কারণ মানুষ মোটের উপর মানুষই, তাহার সুখ দুঃখ আচার ব্যবহারের ধারা সর্বদেশেই একদিকে চলে। মরা মরিলে সব দেশেই প্রতিবেশীরা সৎকার করিতে জড়ো হয়, বিবাহে সর্বত্রই আনন্দ করিতে আসে, বাপ মা সব দেশেই সন্তানের পূজ্য, বয়োবৃদ্ধের সম্মাননা সব দেশের নিয়ম, স্বামী স্ত্রীর সম্বন্ধ সর্বত্রই প্রায়ই একরূপ, আতিথ্য সর্বদেশেই গৃহস্থের ধর্ম, প্রভেদ শুধু খুঁটিনাটিতে। মৃতদেহ কেহ বা গৃহ হইতে গাড়ি পালকি করিয়া ফুলের মালায় আবৃত করিয়া গোরস্থানে লইয়া যায়, কেহ বা ছেঁড়া মাদুরে জড়াইয়া বংশখণ্ডে বিচালির দড়ি বাঁধিয়া গোবর জলের সৌগন্ধ ছড়াইয়া ঝুলাইতে ঝুলাইতে লইয়া চলে। বিবাহ করিতে কোথাও বা বরকে তরবারি প্রভৃতি পাঁচ হাতিয়ার বাঁধিয়া যাইতে হয়, আর কোথাও জাতিটি হাতে করিয়া গেলেই পাঁচ হাতিয়ারের কাজ হইতেছে বলিয়া মনে করা হয়। বস্তুত এই সব ছোট জিনিস লইয়াই মানুষে মানুষে বাদ বিতণ্ডা কলহ বিবাদ, এবং যাহা বড় প্রশস্ত সমাজে বাস করিবার পক্ষে যাহা একান্ত প্রয়োজনীয় সেই সম্বন্ধে কাহারও মতভেদ নাই, হইতেও পারে না, আর পারে না বলিয়াই এখনো ভগবানের রাজ্য বজায় রহিয়াছে। মানুষ সংসারে আজীবন বাস করিয়া জীবনান্তে তাহারই পদাশ্রয়ে পৌঁছিবার ভরসা করিতেছে, অতএব মৃতদেহের সৎকার করিতে হয়, বিবাহ করিয়া সন্তান প্রতিপালন করিতে হয়, প্রতিবেশীকে সুবিধা পাইলেই খুন করিতে নাই, চুরি করা পাপ, এইসব স্থূল অথচ অত্যাবশ্যক সামাজিক ধর্ম সবাই মানিতে বাধ্য।

অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। আজ এটি প্রথম গানখানি শুনবেন রূপক দামের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

দোআঁশ মাটি সবচেয়ে আদর্শ। জাত হিসেবে যদি চিন্তা করা হয় তাহলে এক থেকে বহু পাপড়িযুক্ত জবা ফুল জাত অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের হয়। আমরা এই জবা ফুল যদি চাষ করতে চাই তার বংশবৃদ্ধির জন্য সাধারণত শাখা কলম বা কাটিং, দাবা কলম অর্থাৎ গ্রাউন্ড লেয়ারিং, গুল কলম অর্থাৎ এয়ার লেয়ারিং প্রভৃতির সাহায্যে জবার বংশবৃদ্ধি ঘটানো হয়। সাধারণত বর্ষার শুরুতেই কলম প্রস্তুত করা হয়। সুস্থ সবল এক বছরের পুরনো পেন্সিলের মতো সরু ডালকে কাটিং করে চারা তৈরি করা হয়। 8-10 ইঞ্চি এইরূপ ডালগুলি কেটে নিচের অংশ তেটসাভাবে কেটে সেরাডিক্স বি উদ্ভিদ হরমোনে ডুবিয়ে ছায়াযুক্ত জায়গায় মাটিতে বা টবে অল্প মাকিয়ে পুঁতে দিলে 10-15 দিনের মধ্যেই শিকড় বেরোবে। 2-1 মাস বাদে ওই চারা বাগানের জমিতে বা টবে লাগানো যাবে। বর্ষার শুরুতে বা শেষে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতায় 2 ফুট মাপের গর্ত খুঁড়ে পাতা পচা বা গোবর সার, 1 মুঠো হাড়ের গুঁড়ো বা স্টেরামিল মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে 10-15 দিন বাদে চারা লাগাতে হয়। আর রোজ প্রয়োজন মতো জল দিতে হবে। তবেও কিন্তু খুব সহজেই এই জবার চাষ করা যাবে। সার প্রয়োগের ক্ষেত্রে বলা যেতে পারে যে খুব বেশি সার কিন্তু জবা পছন্দ করবে না। কাঁচা গোবর বা তরল সার দেওয়া উচিত হবে না। সমপরিমাণ গোবর ও সর্ষের খোল 15-20 দিন একসঙ্গে পচিয়ে সার হিসেবে দেওয়া যাবে। আর রাসায়নিক সার এক্ষেত্রে না দেওয়াই ভালো। পরিচর্যা কিন্তু করতেই হবে, তবে টবে বেশি পরিচর্যার প্রয়োজন। হালকা দোআঁশ মাটিতে গোবর পচা বা পাতা পচা সার ও সর্ষের খোল সমপরিমাণে ভালো করে মিশিয়ে তাতে পুরনো কলি চুন প্রতি টবে 1 চা-চামচ অর্থাৎ প্রায় 5 গ্রাম ও 1 মুঠো হাড়ের গুঁড়ো সার দিতে হবে। জল নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। অনেক সময় গাছে কুড়ি বা ফুল না আসলে অনুখাদ্য ট্রেসেল 4 ভাগের 1 চামচ প্রতি গাছে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। কুড়ির অভাবে বা ঝড়ে পড়লে 2 মিলিলিটার প্ল্যানোফিক্স হরমোন 5 লিটার জলে স্প্রে করলে ভালো কাজ দেবে। খুব একটা রোগ পোকা দেখান পাবেন না। তা শিকড় পচা রোগ দূর করতে হলে জল বর্ষা জমিতে সেটা যাতে না হয় সেটা দেখতে হবে। পোকার মধ্যে লাল মাকড়, মিলিবাগ, শোষক পোকা প্রভৃতি ফুল ও পাতার রস খেয়ে নেয়। এদের দমনের জন্য মেলাথিয়ন স্প্রে করলেই চলবে।

কৃষক বন্ধুরা, পূজা পার্বণের প্রথম প্রিয় ফুল হল জবা। সাদা, কমলা, হালকা পিঙ্ক, লাল, হালকা বেগুনি, সাদা, লাল, দোরঙ্গা প্রভৃতি নানা জাতের জবা ফুল দেখা যায়। সব ধরনের মাটিতেই জবার চাষ হয়। গ্রীষ্ম ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এই ফুলের চাষ হয়। তবে কয়েকটি প্রজাতি শীতপ্রধান এলাকারও চাষ হয়ে থাকে। বহু বর্ষজীবী জবা গাছ 1 থেকে 10 ফুট বা বেশি লম্বা হতে পারে আর হালকা

0: শুনলেন অনুষ্ঠান খেতে খামারে, আকাশবাণী শিলচর।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন দেবপ্রিয় নাগের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন দেবপ্রিয় নাগের কণ্ঠে। আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। আজ আমাদের কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচারিত হবে তার সময়সূচি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পের কণ্ঠে সকাল 7:40 এবং দুপুর 1টায় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সৌরীন ঘোষাল। সকাল 8:40 শুনবেন মৌটুসে সাহারায়ের পরিবেশনায় নজরুল গীতি। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টায় সন্ধ্যে 7:15 এবং রাত 8:20। সকাল 9টায় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা।

শুনবেন কুমার গন্ধর্বের কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বুদ্ধদেব দাশগুপ্তের শরৎবাদন শুনবেন সকাল 9:30। সকাল 10:00 এবং সন্ধে 6:15 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। বেলা 10:00 শুনবেন গজল চিত্রা সিং ও জগজিৎ সিং এর কণ্ঠে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন গায়ত্রী ঘোষ। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা বারোটা বেজে তিরিশ মিনিটে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। আধুনিক গান শোনা যাবে দুপুর 1:15 আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন দুপুর 1:40। এতে শুনবেন প্রয়াত অভিনেতা ও সাহিত্যিক দীপেন্দ্র ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকার। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দেবাশিস ভট্টাচার্যের ম্যান্ডোলিন বাদন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:45 অনুষ্ঠান চাষ আবাদের কথা, এতে শুনবেন এ অঞ্চলের খাদ্য প্রক্রিয়াকরণের সুযোগ ও সম্ভাবনা, এ নিয়ে আলোচনা করবেন কবিতা শর্মা। রাত 8:00 শুনবেন দীপক ভট্টাচার্যের কণ্ঠে শ্যামা সঙ্গীত। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 কাজরি ও ঠুমরি শুনবেন মিতালি সেনগুপ্তর কণ্ঠে। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 10:00 সমবেত সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন ওড়িশি ভাষায় গান এবং এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক সঙ্গীত। শুনলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: এখন শুনবেন প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক পুনীত ত্রিপাঠী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যঃ সায়ংকালে পঞ্জাবস্য জালন্ধর নগরাত আভাসীয় মাধ্যমেন দেশস্য বিংশতি রাজ্যেষু পুনর্বিকসিতানাম পঞ্চসপ্ততি রেলস্থানকানাম উদ্ঘাটনম অকরোত। এতেষাম স্থানকানাম অমৃত ভারত স্থানক যোজনায়াঃ অন্তর্গতম আধুনিকীকরণম জাতম। এষা যোজনা বিশ্বস্য বৃহত্তমাসু স্থানক পুনর্বিকাস যোজনাসু অন্যতমা অস্তি। প্রায়ঃ সপ্তত্যধিক পঞ্চশতাধিকৈক সহস্র কোটি রূপ্যকাণাম ব্যয়েন বিকশিতানি এতানি স্থানকানি যাত্রী সৌবিধ্যৈ সমলঙ্কৃতানি সন্তি। পুনর্বিকসিতেষু স্থানকেষু পঞ্জাবস্য জালন্ধর ক্যান্ট এসএএস নগরম শ্রী মুক্তসর সাহিব শ্রী আনন্দপুর সাহিব ইত্যেতেষাম স্থানকানাম সমাবেশ অস্তি। তদতিরিক্তম গুজরাত ওড়িশা দক্ষিণ রেল ক্ষেত্রাণাম অনেকানি স্থানকানি অপি অত্র সম্মিলিতানি সন্তি। অস্মিন অবসরে প্রধানমন্ত্রী করটোলি অম্বালা রেল সেবাম অমৃতসর বারাণসী সন্ত রবিদাস এক্সপ্রেস চেত্যে

0: कहानियाँ हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आज पहला श्रावण 1433 बंगाब्द, 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার, আপনাদের সকলকে সুপ্রভাত অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমেই দেখে নেই ইতিহাসের পাতায় আজকের দিনটি। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনে 1909 সালের প্রগতিশীল লেখক শিল্পী সংঘের সদস্য ও প্রখ্যাত কবি বিষ্ণুদে কলকাতার পটলডাঙ্গায় জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1918 সালে

আফ্রিকার মুক্তি আন্দোলনের অন্যতম নেতা ডক্টর নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে আজকের দিনে ভারতবর্ষের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজতন্ত্রের স্বীকৃতি পায়। এবারে আজকের প্রসঙ্গ। এই তো কিছুদিন আগে আমরা হারিয়েছি তাঁকে। বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ৯৬ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান। কিন্তু এই দীর্ঘ জীবনের ২৬টা বছরই তিনি কাটিয়েছেন বন্দী দশায়, ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। কিন্তু কেন? কারণ একটাই, সারা জীবন ধরে এক স্বাধীন ভারতবর্ষ রাষ্ট্রের, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন তিনি, আর তার সেই স্বপ্ন অক্ষরে অক্ষরে পালন হয়েছিল। দীর্ঘদিনের লড়াইয়ের প্রতিদান তাকে দিয়েছিলেন মানুষ। স্বাধীন দেশের সর্বোচ্চ পদে আসীন হন তিনি। ১৯৯৪ সালের ১০ই মে তিনি হন দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। তার পরিচয় গোপন না রেখে বলেই ফেলি, এই ঘটনা আমাদের দেশের নয়, তবে দক্ষিণ আফ্রিকায় সাদার বিরুদ্ধে কালোর লড়াই ওই দেশের সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল পৃথিবীর অন্য দেশেও। আর বর্ণবৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে যিনি দেশের মানুষকে স্বাধীনতার সুখ পাইয়ে দিয়েছিলেন, তিনি নেলসন ম্যান্ডেলা। আজ তাঁর জন্মদিন। ১৯১৮ সালের ১৮ জুলাই, অর্থাৎ আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে তাঁর এই লড়াই পুঙ্খানুপুঙ্খ শুনলে এখনও আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রিটোরিয়া সরকার ১৯৬৪ সালের ১১ জুন তাকে ও অন্য সঙ্গীদের যাবজ্জীবন কারাবাসে পাঠায়। জেলে থাকার সময়ে ১৯৬৮ ও ১৯৬৯ সালে পরপর ২ বছর ম্যান্ডেলার মা ও বড় ছেলে মারা যান। কিন্তু শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি পর্যন্ত পাননি তিনি। শুধু মারাত্মক অসুস্থ হয়ে পড়লে একবার তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। ম্যান্ডেলা যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের অন্যতম ছিলেন, সেই সংগঠনের ভূমিকা নিয়ে সরকার ৩বার চুক্তিভিত্তিক মুক্তির প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু তাতে তিনি রাজি হননি। বলতে গেলে জীবনের পুরোটা সময় কারাগারে কাটিয়েই ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি জেল থেকে ছাড়া পান। এরপরই দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল ভোটে জয়ী হয়ে ম্যান্ডেলা হন দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি আজ নেই সত্য, কিন্তু তার দীর্ঘ লড়াইয়ের জীবন গোটা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। শত সমস্যার মধ্যেও সমতা, সার্বভৌমত্ব ও শিক্ষার পথ থেকে সরে যাননি তিনি। জাতিভেদ প্রথাকে সমূলে উৎপাটন করে তা মুছে দিয়েছেন চিরকালের মতো। এই বর্ষীয়ান নেতাকে শ্রদ্ধা জানায় গোটা পৃথিবীর মানুষ। তার জীবন আদর্শ হয়ে উঠুক দেশে দেশে।

0: গানখানি শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে। এবারে গল্পপাঠ অনুষ্ঠানে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পের অংশবিশেষ।
1: ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ, সেটা ঘরের আরেক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি জবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনই ঠান্ডা জল টপটপ করে পেটের ঠিক সেই স্থানটির উপরেই ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন, বললেন, ছাতটা দেখছি এ কোণ থেকে ও কোণ পর্যন্ত ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের উপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু শোবামাত্রই তেমনই জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন, বুড়ো মানুষ, অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক, কি জানি ফাটা ছাত ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে। ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন, সেখানে
0: এবার দেখে নিচ্ছি এ উপত্যকার বাংলা খবরের কাগজগুলো আজ কি খবর পরিবেশন করেছে। নাগরিকত্ব নিয়ে গতকাল বড় মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। আজ এ নিয়ে এখানকার দুটো কাগজ প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম করেছে। যুগশঙ্খ প্রথম পৃষ্ঠার একেবারে উপরে লিখেছে, নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। সাময়িক প্রসঙ্গের হেডলাইন।

ভোটের তালিকায় নাম বাদ মানে নাগরিকত্ব বাতিল নয়, তবে যুগসংঘ পৃথক শিরোনামে নির্বাচন কমিশনের বক্তব্য নিয়ে লিখেছে বিশ্বের স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা ভারতেরই। সাময়িক প্রসঙ্গ প্রথম পৃষ্ঠায় লিখেছে 77,000 কোটির রোডম্যাপ, বিদ্যুতে স্বনির্ভর হতে চায় রাজ্য। এছাড়া শিলচর মেডিকেল নিয়ে সাময়িকের হেডলাইন, মেডিকেল উটকো লোকের আনাগোনা বন্ধে কঠোর মন্ত্রী কৌশিক, রোগীর সঙ্গে থাকতে পারবেন একজন অ্যাটেন্ডেন্টই। এদিকে গতকাল দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। ছবি দিয়ে খবরটি রয়েছে সব কাগজে। যুগসংঘ জানাচ্ছে ইন্টারনেট সংযোগ ছাড়াই আধার যাচাইয়ের সুবিধা দেওয়া হয়েছে অসম পুলিশকে। অন্যান্য খবরে সাময়িক ছবি দিয়ে প্রথম পৃষ্ঠায় লিখেছে বিজেপির টিকেটে এবার রাজ্যসভায় সুস্মিতা দেব সহ তিন প্রাক্তন তৃণমূল নেতা। তাছাড়া কবীন্দ্র পুরকায়স্থের মরণোত্তর পদ্মশ্রী প্রদানে শিলচরে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি সহ খবরটি প্রথম পৃষ্ঠায় বসিয়েছে সাময়িক। গুজরাটে 5 সন্দেহভাজন জৈশ জঙ্গির গ্রেফতারের খবর দিয়েছে যুগসংঘ। পত্রিকাটির আরেকটি খবর, মদে ভাসছে কাছাড়, 5 বছরে রাজস্ব সংগ্রহ 1470 কোটি।

আরও রয়েছে খবর। 2014 আগে হরমুজ সংকট হলে বন্ধ হতো ট্রেন চলাচল। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন মোদির হাত ধরে। 5 বছরে শুধু কাছাড়েই মদ বাবদ 1470 কোটি ধারে কাছে নেই। শ্রীভূমি হাইলাকান্দি 10 বছরের বরাকে 197টি নতুন দোকানের লাইসেন্স। এবারে রয়েছে সম্পাদকীয় শিরোনাম, সাময়িকী রয়েছে নাগরিকত্বের প্রশ্নে স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রয়োজন। যুগসংঘের সম্পাদকীয়তে রয়েছে শুল্ক যুদ্ধের হুমকি। আপনাদের সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আকাশবাণী শিলচর, এখন শুনবেন দেশবন্দনা অনুষ্ঠানে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান।

0: এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান আকাশবাণী শিলচর। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।
1: এখন

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত 5 জনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক

সর্বদলীয় বৈঠক ডেকেছে। ইসরায়েলের বিমান হানায় গাজায় গতকাল কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরো 22। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধর পৌঁছানোর পরেই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন তিনি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং

0: ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন তিনি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,000 টাকা, অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,000 টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রারত সূচনা করেন তিনি। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালওয়াড়া মুকেরিয়ান নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক করতলি নতুন রেললাইনের উদ্বোধন এবং পার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চার লেনে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি ছয় লেনে গ্রিনফিল্ড সাউদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টি সর্বোচ্চ অধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: কেন্দ্র কি ভাজপা সরকার কি ভি প্রাথমিকতা হয় ভারত কে হর নাগরিক কি সেবা, ভারত কে হর নাগরিক কা জীবন আসান বানানা আর উসে আগে বড়নে কে লিয়ে নয়ে নয়ে অবসর উপলব্ধ করানা আর ইসলিয়ে হাম নাগরিক দেবো ভব ইস মন্ত্র পর চল রহে হ্যায়। গরিব হো মিডল ক্লাস হো ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले ये हमारा प्रयास है।
0: এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানা জিন্দ স্টেশন থেকে সোনিপাতের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্বর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
1: ভবিষ্য মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা সোনিপত কা হরিয়ানা কা নাম ভি আয়েগা। মে পুরে দেশ কো ভারতীয় রেল কি আধুনিকতা সে জুড়ে ইস বড়ে কদম কে লিয়ে বহুত বহুত বধাই দেতা।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গে দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলেও খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় কলকাতায় আসবেন শ্রী শাহ। আলিপুরে সৌজন্য অতিথি আবাসে পৌঁছে সেখানে রাত্রিবাস করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্রান্তের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ যৌথভাবে পুনাতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে খারাদি জংশন থেকে সিরুর বাইপাস পর্যন্ত ছলেনের 53 কিলোমিটারের সড়ক, হাদাপসার থেকে জাবাতের মধ্যে 30.05 কিলোমিটার এবং তালেগাঁও চাকান শিকরাপুর পর্যন্ত 54 কিলোমিটারের সড়ক। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এই যানজট কমবে, পাশাপাশি পুনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ। গতকাল ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, আহত অন্য দুজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে

0: থেকে জানানো হয়েছে নিহতদের নিকট আত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
1: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইন। আমাদের
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামীকাল এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসে 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসোডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতি এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এর ফলে আরও দৃঢ় হবে বলে সিবি জর্জ মত প্রকাশ করেন। গাজায় গতকাল ইসরায়েলের বিমান হানায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। আহত আরও 22 জন। নুসিরাত শরণার্থী শিবির সংলগ্ন আওদা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে, তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স গতকাল 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন। ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত সোবার্স বাঁহাতি অর্থোডক্স ও রিজ স্পিনে দুই ধরনের বোলিংয়েই পারদর্শী ছিলেন তিনি। সেই সঙ্গে ফিল্ডার ও ক্লোজিং ক্যাচার হিসেবেও ছিলেন অসাধারণ। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যে বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। রাজ্যে আগামী 3রা আগস্ট থেকে অরুণোদয় প্রকল্প পুনরায় চালু হবে। ওইদিন রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে সুবিধাপ্রাপকদের হাতে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে। সাময়িকভাবে বন্ধ করে রাখা কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প আগামী মাস থেকে পুনরায় আরম্ভ করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। এই অনুসারে ছাত্রছাত্রীদের নাম ভর্তির প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর আগামী 6 আগস্ট থেকে নিযুত মৈনা এবং 7 আগস্ট থেকে নিযুতবাবু প্রকল্প আরম্ভ করা হবে। আগামী মাস থেকে সরকারি ভর্তুকি মূল্যে চাল চিনি এবং ডাল সরবরাহ করার প্রক্রিয়াও শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীরাও আগামী সেপ্টেম্বর মাস থেকে জীবন প্রেরণা প্রকল্পের অধীনে সুবিধা লাভ করবে। এছাড়াও রাজ্য সরকার খুব শীঘ্র 2 লক্ষ সরকারি পদে নিযুক্তি প্রদানের প্রক্রিয়াও আরম্ভ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ভূমি সংস্কার তথা স্থানীয় লোকেদের জমির অধিকার প্রদানের ক্ষেত্রে সরকার দায়বদ্ধ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে মিশন বসুন্ধরার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের অধীনে ইতিমধ্যে প্রায় 10 লক্ষ লোক উপকৃত হয়েছেন, তবে বহু লোক এখনও এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তিনি আগামী 25শে ডিসেম্বর থেকে বসুন্ধরার চতুর্থ

যে পুনরায় চালু করা হবে বলেও জানান। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযানের দ্বিতীয় পর্যায়ের অধীনে রাজ্যের সাধারণ ও পেশাদার শ্রেণীর মোট 74,694 জন সুবিধা প্রাপককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বরা গতকাল দিশপুরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এই প্রকল্পের অধীনে বাছাই করা প্রত্যেক সুবিধা প্রাপক 2 লক্ষ টাকা করে লাভ করবেন। শৈল্পিক দক্ষতা শক্তিশালী করা সহ এই অর্থ সাহায্যের যাতে সঠিক ব্যবহার করা হয় সেই বিষয়টি সুনিশ্চিত করতে সব জেলায় সুবিধা প্রাপকদের জন্য শিল্প বিকাশ কার্যসূচী প্রশিক্ষণ প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। আগামী 31 জুলাইয়ের মধ্যে এই প্রশিক্ষণ কার্যসূচি সম্পন্ন হবে। এই অভিযানের দ্বিতীয় পর্যায়ের অধীনে উপযুক্ত সুবিধা প্রাপকদের জন্য 75% অনুমোদিত অর্থ সাহায্য প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর বাকি 25% অর্থ প্রদান করা হবে। উল্লেখ্য, রাজ্যের উদ্যমী যুবক যুবতীদেরকে শিল্প উদ্যোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযান আরম্ভ করা হয়েছিল। প্রথম পর্যায়ে এই প্রকল্পের অধীনে মোট 25,277 জন যুবক যুবতীকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। লোকগণনার দায়িত্বে নিয়োজিত কোন আধিকারিক কর্মচারীকে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে 3 বছর পর্যন্ত কারাবাস সহ জরিমানার সাজা দেওয়া হবে। লোকগণনা সঞ্চালকালয়ের নির্দেশনার ভিত্তিতে জেলা আয়ুক্তরা 1947 সালের লোকগণনা আইনের 11 নম্বর অনুচ্ছেদের অধীনে এই কঠোর নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় জেলা আয়ুক্তদের অনুমতি ছাড়া লোকগণনার দায়িত্বে নিয়োজিত কোন সরকারি আধিকারিক কর্মচারীরা সিএল, ইএল, শিশু পরিচর্যার ছুটি ইত্যাদি নিতে পারবেন না বলে জানিয়েছেন। লোকগণনার দায়িত্ব পালনে ব্যর্থ হলে অথবা লোকগণনা সম্পর্কে নেতিবাচক প্রশ্ন জিজ্ঞাসা করলে এবং লোকগণনার তথ্য হেরফের করলে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক কর্মচারীদের 3 বছর পর্যন্ত কারাবাস সহ নগদ 1,000 টাকার জরিমানা দিতে হবে। উল্লেখ্য, রাজ্যে আগামী 2 আগস্ট থেকে 2টি পর্যায়ে লোকগণনার কাজ আরম্ভ হবে। 17 আগস্ট থেকে গণনাকারী আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে গৃহগণনার কাজ শুরু করবেন। সমগ্র প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য 85,000 গণনাকারী আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। রাজ্যের নগর উন্নয়ন এবং খাদ্য গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রাই গতকাল শিলচর ফাটক বাজার এলাকা পরিদর্শন করে শিলচর ফুড গ্রিনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং ফাটক বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। বৈঠকে বাজারের সার্বিক পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা, পরিচ্ছন্নতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর মন্ত্রী শ্রী রায় মেহেরপুর বীরবল বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা খতিয়ে দেখে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে সড়কটি পুনর্নির্মাণের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। মন্ত্রী শ্রী রায় শিলচরে মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা পরিষেবা, হাসপাতালের পরিকাঠামো এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন। পরে শ্রী রায় শিলচর পৌর নিগমের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের বিষয় নিয়েও এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ দুপুর 1টায় পাথারকান্দি সিডিসি কার্যালয়ে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ ও জেলা পরিবহন আধিকারিকের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। মন্ত্রী শ্রী পাল আগামী সোমবার বেলা 12টায় শ্রীভূমির জেলা আয়ুক্ত সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, জেলা পরিষদের সিইও, সদস্য, ব্লক সভাপতি, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। আগে এই বৈঠক আজ বেলা 12টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হাইলাকান্দি থানায় 30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার মামলায় পলাতক অভিযুক্ত মাসুম আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করে গতকাল আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে 5 দিন পুলিশি হেফাজতে প্রেরণ করার আবেদন জানানো হয়েছে। অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি মহিন্দ্রা থার গাড়ি, একটি স্কর্পিও ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এই যানবাহনগুলি মাদক পাচারের কাজে ব্যবহৃত হয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। উল্লেখ্য, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে কুচিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচর এর মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @ এআইআর নিউজ _ শিলচর এর মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আজ রাত 7:45 মিনিটে।

0: আকাশবাণী শিলচর।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম।

0: ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
1: এক প্রকার থে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

আকাশবাণী শিলচর আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী প্রজ্ঞা পারমিতা রায়।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420223।
0: একটি ঘোষণা। আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10:00 থেকে 11:00 পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট

আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, পরিবেশন করছেন মৌটুসী সাহারায়।

0: এতক্ষণ নজরুলগীতি গিয়ে শোনালেন মৌটুসী সাহারায়, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ এতে প্রথম গানখানি শুনবেন ব্ল্যাকমেল ছবি থেকে অমিত ত্রিবেদীর কণ্ঠে।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সব সময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো।

শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে

0: এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে তরি রাগে খেয়াল ও তারানা শুনলেন কুমার গন্ধর্বের কণ্ঠে আকাশবাণী শিলচর।
1: কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
5: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
6: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
5: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: শাস্ত্রীয়।

মন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন দেশি টোরের আগে শরৎবাদন বুদ্ধদেব দাশগুপ্তর পরিবেশনায়।

এতক্ষণ দেশি তরির আগে শরৎবাদন শুনলেন বুদ্ধদেব দাশগুপ্তর পরিবেশনায় আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে।

শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ এতে প্রথম গানখানি শুনবেন লাভ এক্সপ্রেস ছবি থেকে, কুমার শানু ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: এবারের গানখানি শুনবেন অমানুষ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

এবারের গানখানি শুনবেন টক ঝাল মিষ্টি ছবি থেকে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420223। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420223।
2: এবারের গানখানি শুনবেন চিরদিন তুমি যে আমার ছবি থেকে, জুন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

অনুষ্ঠানের শেষ গান শুনবেন দুজনে ছবি থেকে জুবিন গার্গ ও মনালি ঠাকুরের কণ্ঠে।

0: এই গানের সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা এক্ষুনি শুনতে পাবেন।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420223।
3: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও।
4: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
3: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যান কে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন ম্যানে পেয়ার কিয়া ছবি থেকে লতা মঙ্গেশকর এবং এসপি বালসুব্রমণিয়ামের দ্বৈত কণ্ঠে।

এবারের গানটি শুনবেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে পরদেশ ছবি থেকে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: এবারের গানটি শুনবেন ফিজা ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: এবারের গানটি শুনবেন আশা ভোসলে ও সুরেশ ভাটকারের দ্বৈত কণ্ঠে পরিন্দা ছবি থেকে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। পরের গানটি শুনবেন সাভরিয়া ছবি থেকে শানের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন শানের কণ্ঠে সাবরিয়া ছবির গান। এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নাহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন গজল, চিত্রা সিং এবং জগজিৎ সিং এর কণ্ঠে। প্রথম গানটি শুনবেন চিত্রা সিং এর কণ্ঠে।

0: এতক্ষণ গজল শুনলেন চিত্রা সিং এবং জগজিৎ সিং এর কণ্ঠে।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: आकाशवाणी शिलचर, एबारे शुनबेन अनुष्ठान आमार कथा। एते निजेर कथा बोलबेन गायत्री घोष।
2: আমার কথা শোনার জন্য শ্রোতা বন্ধুদের আগাম ধন্যবাদ জানাচ্ছি। গায়ত্রী ঘোষ। কোনো একটা কাজের জন্য বয়সের হিসাব করে দেখি আমার বয়স 40 পেরিয়ে গেছে। হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি যেন আমায় ঘিরে ফেলে। হাতের কাজটি করতে করতেই ছেলেবেলার স্মৃতি চোখে ভেসে উঠল। অনেক কিছু উঁকি দিতে শুরু করলো মনের মধ্যে। তারপর কিছুক্ষণ পর মনে হলো যেন আমাকে কোনো কাজেই লাগাতে পারলাম না। কত সুন্দর সুযোগ আমি শুধু আমার খামখেয়ালের জন্য কাজে লাগাতে পারিনি। পড়াশুনো, গান বাজনা, ব্যায়াম, সাঁতার, সেলাই পড়াই ইত্যাদি প্রত্যেকটি বিষয় শেখানোর জন্য মা বাবা, শিক্ষক শিক্ষিকা এবং সকল গুরুজনদের এত চেষ্টার কথা ভাবতে ভাবতে আমার মাথা লজ্জায় নত হয়ে যাচ্ছে। একমাত্র উপরওয়ালার আশীর্বাদেই আমি এখনও ভালো পরিবেশে ভালোভাবে আছি। ভাগ্যিস আমার কর্ম অনুযায়ী ঠাকুর আমাকে শাস্তি দেননি। আমার মনে হয় আমাদের জীবনকালে আমরা প্রচুর ভালো ভালো বিষয় শিখতে পারি, অভিজ্ঞতা অর্জন করতে পারি এবং অনেক অনেক কাজ করতে পারি। কিন্তু আফসোস হচ্ছে, সেটা বুঝতে বুঝতেই আমি আমার জীবনের মূল্যবান সময়গুলো হারিয়ে ফেললাম। এখন আমি নিম্ন বুনিয়াদি স্কুলে শিক্ষকতার কাজ করি। বাচ্চাদের গল্পের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানো ও জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা বোঝাবার চেষ্টা করতে থাকি। ভিতরে যেন একটা চাপা ভয় সবসময় থাকে। মনে হয় আমার মতো যেন আর কেউ এমন ভুল না করে বা এমন বোকামো না করে যার কখনো শোধরানো যায় না।
1: এতক্ষণ শুনলেন আমার কথা অনুষ্ঠান। এতে নিজের কথা বললেন গায়ত্রী ঘোষ। এবারে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনবেন

এতক্ষণ শুনলেন নাশিদ কামালের কণ্ঠে লোকগীতি, এবারে শুনবেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে লোকগীতি।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন সংঘর্ষ ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।

0: এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে শোলে ছবি থেকে।
1: আমাদের জীবনে সঙ্গীতের একটা বড় ভূমিকা রয়েছে। আমরা সঙ্গীতের হাত ধরে ছুতে পারি এমন একটা জগৎ, যেখানে জীব জগতের মলিনতা মালিন্য কিছুই আমাদেরকে স্পর্শ

উদিত নারায়ণ এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে দিল ছবি থেকে আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে অনামিকা ছবি থেকে।

গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 0384226279 এই নম্বরে। এই অনুষ্ঠানটি

সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03-8-4-2-2-6-2-7-7-9 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন। এবারে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী।

এতক্ষণ শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সৌরিন ঘোষাল, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আধুনিক গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 1:29:56। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। টোকিওয় জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। আসি বিস্তারিত খবরে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম ওয়ান

0: ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম ওয়ান উৎক্ষেপণ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে ফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, চার পর্যায়ের এই রকেট দেশের তরুণ দের মধ্যে মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: সবচেয়ে পেলে তো আপনি বহুত বহুত বধাই। দু কাম কিয়ে এক তো আসমান মে নয়ে পৌধে গাড় দিয়ে হ্যাঁ আর দূসরা জমিন মে ভি উস রুটস কো আপনি মজবুতি দি হ্যাঁ जो देश के नौजवानों को आगे आने की प्रेरणा देगी।
0: কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং স্কাইরুট মহাকাশ সংস্থাকে ভারতের প্রথম বেসরকারি অরবিটার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার সাফল্য ও মহাকাশ অর্থনীতির উল্লেখযোগ্য প্রতিফলন। তিনি আরও বলেন, এর ফলে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরও দৃঢ় হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশতীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মসের মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
2: आतंकवाद के खिलाफ भी हमारी गवर्नमेंट ने पूरी दुनिया के सामने अपने बदले हुए नजरिए को स्पष्ट किया है। आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस हमारे लिए केवल एक स्टेटमेंट नहीं है बल्कि लाइन ऑफ एक्शन है। आतंकवाद के खिलाफ हम दरवाजे पर नहीं बल्कि घर में घुसकर मारेंगे। ऑपरेशन सिंदूर के दौरान सारी दुनिया ने यह देख भी लिया, हमारी सेनाओं का पराक्रम तो हमेशा ही अद्भुत रहा है।
0: প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত ১২ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে ১,৭৮,০০০ কোটি টাকায়, যা ২০১৪ সালে ছিল প্রায় ৪০,০০০ কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন ২,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগাছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফের একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। কথা বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে। এরপর রাজ্যের নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্মমৃত্যুর নথিভুক্তকরণ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কলকাতায় আসবেন শ্রী শাহ। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারি বাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আহত একজন জানা গেছে, দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক বাসিন্দা ওই বাড়ির একটি ঘর ভাড়া নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সন্ধ্যায় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ওই ঘরে রেখে আসতে দেখা যায়। এরপরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমা সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসা করছে পুলিশ। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তর সে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির গুণগত মান ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যস্তরের মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন সেল গঠন করেছে। জাতীয় মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন কাউন্সিলের আদলেই এই সেলটি তৈরি করা হয়েছে। প্রথমে ৩৪১টি সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়াকে সহজ করে তুলতে চলতি মাসের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত এক প্রশিক্ষণ কর্মশালায় ১০০-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গওয়ান থানার পুলিশ ভুট্টার বস্তার ভেতরে লুকিয়ে রাখা ২০০০ কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করেছে। অভিযানে আন্তঃরাজ্য মাদক চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রায় ৪,২৫,০০০ টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। এই মাদক প্রয়াগরাজে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব।

0: চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিভি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসেডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে জানান তিনি।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over three decades.
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। সমাজকর্মী সোনা মোয়াংচুককে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরপাল সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনা মোয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই এই পদক্ষেপ। এদিকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর চারু বাম্মা জানিয়েছেন, তাঁকে নিরন্তর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং তার অবস্থা আপাতত স্থিতিশীল বলেও ডক্টর বাম্বা জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টার্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আবেদন জানান। টোকিওয় জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চীনের ইউফেইকে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। সিন্ধু প্রথম সেট 21-19 জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে 15-10 এগিয়ে থাকার সময় তাঁর চীনা প্রতিদ্বন্দ্বী সেট ছেড়ে দেন। 31 বছর বয়সী সিন্ধু 2026 শুরু করেছিলেন বিশ্বের 18 নম্বর খেলোয়াড় হিসেবে, এখন তিনি উঠে এসেছেন 9 নম্বরে। আগামীকাল ফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। এদিকে আগামীকাল নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। খবর পড়া এখনকার মতো শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলচর একটি ঘোষণা। আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। নম্বরটি আবার বলছি 03842-262-779। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন।
3: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
4: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করনি কি?
3: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
5: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: এবারে শুনবেন অনুষ্ঠান নানা রঙের দিন।
1: আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি সবার প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠান।

0: জীবনের 80টি বসন্ত তিনি পেরিয়ে এসেছেন স্বাচ্ছন্দ্যেই, এবং রঙিন এই বসন্তকে এখনও ফিকে হতে দেননি এতটুকুও। চোখের স্বপ্ন এখনও হারিয়ে যায়নি তাঁর, কিছু করার বাসনা সুপ্ত হলেও আজকেও তাঁর মধ্যে জেগে আছে। এখনও মানুষের সাহচর্যে, মানুষের বন্ধুত্বে এবং নিবিড় বন্ধনে কাটিয়ে দিতে চান বাকিটা জীবন। চলার পথের প্রতিকূলতা আর জীবনের অপ্রাপ্তির বেদনাকে এই সায়াহ্ন বেলায় তুড়ি মেরে উড়িয়ে দিতে চান তিনি। তিনিই আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি, দীপ্তেন্দ্র ভট্টাচার্য, হাইলাকান্দি শহরের বর্ষিয়ান নাগরিক, সংগঠক, নাট্যকর্মী ও লেখক দীপ্তেন্দ্র ভট্টাচার্য। তার জন্ম শহর শিলচরের মালুগ্রামে হলেও ছোটবেলায় এক জায়গায় থিতু হয়ে থাকেননি কোনোদিন। প্রাথমিক স্তরের পড়াশোনা, স্কুল জীবন বিভিন্ন জায়গায় কেটেছে। বাবা ছিলেন কলেজের শিক্ষক, সেই সূত্রে তাঁকেও বিভিন্ন জায়গায় যেতে হয়। কখনো শিলচরে কিছুদিন পড়াশোনা, কিছুদিন অবিভক্ত পূর্ব বাংলার মুন্সীগঞ্জ এবং সুনামগঞ্জে। দেশভাগের পর করিমগঞ্জে এবং হাইলাকান্দিতে বাসার বদল, অবশেষে পাকাপাকিভাবে হাইলাকান্দিতেই স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত। তার বাবা দিগীন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন শিলচর গুরুচরণ কলেজের প্রথম দিককার উপাধ্যক্ষ। শুধু তাই নয়, তার বাবার নামটি আজকেও উজ্জ্বল হয়ে আছে যে জন্য, তা হল তিনি ছিলেন ঐতিহ্যবাহী এই কলেজের কলেজ সঙ্গীত রচয়িতা। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে যে সঙ্গীতটি আজকেও গাওয়া হয়। চলুন শ্রোতা বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই অনুষ্ঠানের অতিথি, প্রবীণ নাট্যকর্মী, সংগঠক এবং লেখক দীপ্তেন্দ্র ভট্টাচার্যের কাছে। তার কাছ থেকেই শুনি তার বহু বর্ণময় জীবনের ফেলে আসা দিনগুলোর কথা, শুনি তার যাপিত জীবনের নানান অভিজ্ঞতার কথা।
1: আমার জন্ম হয়েছিল মালুগ্রামে, এই শিলচরেই। আর আমি যখন একেবারেই ছোট, তখন ছিলাম শিলংপট্টিতে, ভাড়া বাড়িতে আমার কাকার বাসায় থাকতাম। আমার কাকা ছিলেন ডক্টর ডিএন ভট্টাচার্য, হোমিওপ্যাথ। উনি আর এখন নেই অবশ্য। তো ওখানেই আমার ছোটবেলার বেশিরভাগ সময়টাই কেটেছে। আর ওখান থেকেই আমি ভর্তি হয়েছিলাম অম্বিকাপুরের দুর্গাশঙ্কর পাঠশালায়। ওই সময়টায় সম্ভবত আমার বৎসর মনে নেই, আমার বাবা গুরুচরণ কলেজ যখন শুরু হলো তখন বাবা ছিলেন, ওই ভাইস প্রিন্সিপাল হয়ে। আমার বাবা স্বর্গীয় দিগীন্দ্রনাথ ভট্টাচার্য। কলেজটা নদীর ওপারে রংপুরে প্রথমে শুরু হয়েছিল। রংপুরে ওই বরাক নদীর বাঁক যেখানে, সেখানটাই কোথাও। তো আমি তখন ছোট্ট, তো আমার জানার কথা নয়, যাইনি ওদিকে। ওই কলেজের যে কলেজ সঙ্গীত যেটা, সেটা আমার বাবারই লেখা। রাতের আঁধার ডুবলো এবার, শুকতারা ওই জাগলরি, নদীর বাঁকি গাছের ফাঁকি উষার দুয়ার খুলল রে। তো পুরোটা মনে নেই আমার।
2: মানে গুরুচরণ কলেজের কলেজ সঙ্গীতটা ওনারই লেখা?
1: গুরুচরণ কলেজের কলেজ সঙ্গীত। তো ওদের ম্যাগাজিনে বেরোয়। আর সব ঘটনা তো আমার মনে নেই, ছোট্টবেলার ঘটনা। বাবা চলে গেলেন মুন্সীগঞ্জ শহরে, সেটা এখন বাংলাদেশে আছে। মুন্সীগঞ্জ শহরে আমি তখন ভর্তি হয়েছিলাম ক্লাস

0: সুইটে
1: মানে আপনি মানে দুর্গাশঙ্কর পাঠশালায় পুরো পাঠশালার জীবনটা আপনার কেটেছে?
0: হ্যাঁ হ্যাঁ,
1: মানে পাঠশালার পড়াশোনা এখানে
0: শেষ করে গেছি। তো ওখানে আমরা কতদিন ছিলাম তা মনে নেই, হয়তো 2 বছরের মতো হবে।
1: বাবা ওখানে চাকরি করতেন?
0: বাবা ওখানে কলেজের প্রিন্সিপাল ছিলেন, কলেজের নামটা মনে নেই। তো ওখানে একটা খাল বলা হতো, মানে ছোটোখাটো নদীর মতোই অনেকটা, ওখানে আমরা ছিলাম। ওখানে ওই খালের পাড়েই একটা পুরনো বাড়িতে। তো ওই খালেও একটা বৈশিষ্ট্য হলো, ওরা যে মানে নৌকো দেখিনি ওখানে, ওখানে দেখতাম বড় বড় মানে মাটির গামলা, সব মস্ত বড়, যাতে একজন লোক বসতে পারে আরাম করে। তো ওরা ওই গামলা দিয়ে খাল পেরোতেন বা খাল বেয়ে বেয়ে চলে যেতেন, দেখতাম বৈঠা বেয়ে বেয়ে, এদিকে টান দিলে এদিকে ঘুরে যেত, ওইদিকে টান দিলে ওদিকে ঘুরে যেত। আর আমাদের বাড়ির পাশেই ছিল, এই খালের উপরেই একটা সেতু ছিল কাঠের, সেতুর দুপারেই বড় বড় গাছ ছিল। তো ওই সেতু দিয়েই অনেক লোক যাওয়া আসা করতেন। আর কলার ছড়ি যদি কেউ নিয়ে যেত গাড়ি করে, তাহলে ও মুশকিল হয়ে যেত, দুপারের হনুমানরা ওই গাছের থাকতো, ওরা ওইটাকে নিতই নিত, আটকানো যেত না। দেখতাম আমরা বসে বসে ছোটোবেলায়, খুব মজা লাগতো।
1: হনুমান মানে সত্যিকার অর্থে হনুমান ছিল?
0: হ্যাঁ সত্যিকার, হনুমান কি বাঁদর তখন এতটা মনে নেই,
1: বড় আকারের,
0: বড় বড়। হ্যাঁ
1: আচ্ছা,
0: ওরা গাছ থেকে ঝুলে ঝুলেই হাত দিয়ে টপ করে তুলে নিত, দেখেছি এটা।
1: আপনি যে সময় কথা বলছেন সেই মুন্সিগঞ্জ তখন মানে আনডিভাইডেড ইন্ডিয়া?
0: হ্যাঁ আনডিভাইডেড ইন্ডিয়া,
1: মানে 47-এর আগের কথা।
0: হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা। তো ওইখানে আপনি মানে স্কুলটা ওখানে পড়েছেন?
0: খুব সম্ভবত 3-4 এরকম পড়েছি, 3 ছিল না তখন, তখন ছিল তৃতীয় মান,
1: তৃতীয় মান ছিল,
0: প্রথম মান দ্বিতীয় মান তৃতীয় মান চতুর্থ মান। তো ওইখান থেকে আমরা চলে এলাম, বাবা এসে গেলেন সুনামগঞ্জে।
1: আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে সুনামগঞ্জে?
0: সুনামগঞ্জে, সুনামগঞ্জে কলেজের প্রিন্সিপাল হয়ে। তো মুন্সিগঞ্জের কথা খুব একটা বেশি মনে নেই, ওখানে আমাদের পাশেই ছিল জমিদারের বাড়ি, জমিদারের একটা মস্ত বড় পুকুর, ওই পুকুরে আমি সাঁতার শিখেছি। ঘাট বাঁধানো ঘাট ছিল, পাড়ার মেয়েরা ছেলেরা সবাই সাঁতার কাটত। তো একদিন ওদের সাথে আমি চলে গেছিলাম, যাই হোক। তো ওখান থেকে আমরা এসে গেলাম সুনামগঞ্জে, না ওখান থেকে খুব সম্ভবত চলে এসেছিলাম শিলচরে। শিলচরে আমি কখনো বাবার সঙ্গে থাকতাম, আবার বাবা কখনো পাঠিয়ে দিতেন শিলচরে আমার কাকার বাড়িতে। ওই বিভিন্ন কারণে, ঠিক কারণ জানি না, হয়তো সুবিধে অসুবিধে ভেবে বা আমার পড়াশোনার কথা ভেবে। তো ওইখানে আমি ক্লাস 5 ভর্তি হয়েছিলাম গভর্নমেন্ট স্কুলে।
1: কোথায়?
0: শিলচরে।
1: আচ্ছা শিলচরে।
0: হ্যাঁ, তো 5 তার আগেই, আমার পরীক্ষার আগেই সম্ভবত, ওখানে চলে গেলাম। বাবা আমাকে নিয়ে গেলেন সুনামগঞ্জে। তখন আমি তো আমাদের ভাই বোনের সবার বড়, তো আমার সঙ্গে খুব সম্ভবত আমার ছোটো বোনটা ছিল, ও তো একদমই ছোটো ছিল। সুনামগঞ্জে আমি ভর্তি হয়েছি গিয়ে আবাসিক ক্লাস 5 পাবলিক স্কুলে। ওখানে আমার জীবনের খুব বেশি দিন কাটেনি, কিন্তু মানে এত আনন্দের দিন আজও বেশিরভাগই মনে আছে। ওখানে প্রথমেই আমরা উঠেছিলাম, ওইটাকে বলতো হাসননগর। ওখানে আমাদের পরিচিত লোকও ছিলেন, আর আমাদের যে বাড়িটা দেওয়া হয়েছিল কলেজ থেকে সম্ভবত, সামনের দিকে বেশ খানিকটা জায়গা, এখানে দুদিকে মাঝখানে রাস্তা, দুদিকে ছিল লিচু গাছ, তিনটে তিনটে গাছ দুপাশে। ওই বাড়িতে ছোট একটা পুকুরও ছিল, তো আমরা ওখানে ছিলাম অনেক দিন। ওইখানে সাপ ছিল, রাত্রিটা আমরা সামনের দিকে বেশি যেতাম না,

0: বড় সাপ ছিল। একদিন আমি দেখেছি দুটো সাপ জড়াজড়ি করে এবারে হাতখানেক উপরে সোজা হয়ে উঠে গেছে। তো ওইখানেই আমাদের যে বাড়ির সামনে যে রাস্তাটা ছিল, ইট বাঁধানো রাস্তা, ওই রাস্তার অপর পাশে ক্ষেত ছিল, দু একটা বাড়িও ছিল। ওই ক্ষেতের মধ্যে আমরা সাঁতার কাটতেও যেতাম বর্ষার সময়। একেবারে এই জার্মানি পেনা পোনা বলতো, তো ওসব ছেয়ে যেত। তারপরে আমরা চলে এলাম সুনামগঞ্জেই ওই উকিলপট্টিতে। উকিলপট্টিতে এসে যতদিন ছিলাম ওখানে ছিলাম, তখন এখানে আমার বন্ধু বান্ধব সব তৈরি হয়েছে এই উকিলপট্টিতেই। শিলচরেও দু একজন আছে, যোগাযোগ হয়েছিল অনেক দিনের মধ্যে। আর
1: মানে সুনামগঞ্জটা কি মানে ছোট শহর?
0: হ্যাঁ, শহরটা
1: মফস্বল শহর।
0: হ্যাঁ, মফস্বল শহর। তবে ওইখানে কলেজ স্কুল
1: সমস্ত ছিল।
0: আর ওই নদীতে, ওইখানে ছিল সুরমা নদী। সুরমা নদীতে আমাদের বাড়ি থেকে একটু একটু দূরে আর কি। তো সুরমা নদীতে আমরা বন্ধুরা চলে যেতাম সাঁতার কাটতে। কাছেই থাকতাম, পাড়ের কাছেই থাকতাম। ছিপ নৌকো ছিল ওখানে, বেশ চলত। মাঝে মাঝে আমরা দু একদিন চড়েছি, ও ছিপে চড়ে এদিকে ওদিকে গেছি। আর বড় বড় নৌকো ছিল, ওদের কিপ জেনে বলে, ওই পালতোলা নৌকো, বিশাল বিশাল নৌকো। আর তো সুরমা নদীতে বিশাল বিশাল সব, মানে আমরা বলতাম জাহাজ আসছে। ওইখানে নৌকো ভর্তি সব কাঁঠাল আসতো, কিছুদিন পরপরই দেখতাম ওই কাঁঠালের সময়টা আর কি।

আমি সুনামগঞ্জে 5-6 পড়েছি। তো ততদিন আমার বন্ধুবান্ধব পাড়ার ছেলেরা সবাই একেবারে মানে আপনজনের মতো হয়ে গেছিল, ছোট পাড়া, সবাই আত্মীয় স্বজন হয়ে গেছি আমরা। তো ওইখান থেকে আমাকে বাবা পাঠিয়ে দিলেন শিলচরে। শিলচরে এসে আমি নার্সিং হাই স্কুলে ভর্তি হলাম ক্লাস 7-এ। এখানে এক বছরই পড়েছি আমি, সুনামগঞ্জ তখন বোধ হয় ইয়ে হয়নি, মানে বাংলাদেশ হয়নি তখনও ওই রকম সময়ে। তো শিলচরে টিকরবস্তিতে আমার কাকার বাসা ছিল, ওখানে থাকতাম। ওখান থেকেই আমরা, এদিকেও নার্সিং স্কুলের কজন ছাত্র ছিল, আমরা এখান থেকেই 3-4 জন বোধহয় আমরা নার্সিং স্কুলে হেঁটে

0: যেত। এখন তো বাচ্চারা দেখি সব মানে বিরাট বিশাল ব্যাগ পিঠে ঝুলিয়ে আর কুঁজো হয়ে হয়ে যায়। আমরা তখন, আমাদেরও বই কম ছিল না, অনেকগুলো বই, তো সেগুলো কাঁধে নিয়ে নিয়ে হাত দিয়ে ধরে কাঁধে নিয়ে নিয়ে চলতাম।
1: তখন তো শিলচর শহরের কোনো এরকম কোনো বহর ছিল না, এরকম কোনো চাকচিক্য ছিল না, ছোট্ট শহর ছিল।
0: হ্যাঁ, তবে এত
1: পরিসরটা এত বড় হয়নি তখন,
0: না,
1: খুবই ছোট ছিল,
0: হয়নি। হ্যাঁ, তখন রাস্তাগুলো আজকালের মতো এত ভিড় হয়নি, এত গাড়িও ছিল না।
1: হ্যাঁ, তখন তো জনসংখ্যা অনেক কম ছিল।
0: হ্যাঁ, পাড়াগুলোতেও বেশ সুন্দর সুন্দর অবস্থা ছিল। তো ক্লাস সেভেন থেকে আমি ঠিক এলাম এইটে, এইটে ওঠার পরে আর এদিকে বাবা এসে গেলেন সুনামগঞ্জ থেকে করিমগঞ্জে, করিমগঞ্জ কলেজে ইংলিশের হেড অব দি ডিপার্টমেন্ট হয়ে। তখন রমেশ ভট্টাচার্য ছিলেন প্রিন্সিপাল।
1: মানে ততদিনে দেশভাগ হয়ে গেছে?
0: হ্যাঁ, তখন বোধহয় দেশভাগ হয়ে গেছে। তো করিমগঞ্জে আমরা ছিলাম, প্রথমে ছিলাম ওই বাঁধের, নদীর বাঁধের কাছেই একটা বাড়িতে ভাড়া ছিলাম, আর তিন চার বাসা পরে আমার এক পিসির বাসা ছিল।
1: মানে ওইটাকে ওই নীলমণি রোড বলে,
0: নীলমণি রোড।
1: হ্যাঁ
0: হ্যাঁ, ওদিক থেকে নীলমণি রোড, ওইখানে ছিলাম কিছুদিন। তারপরে আমরা চলে আসি চার্চ রোডে, চার্চের সামনেই আমাদের ভাড়া বাড়িটা ছিল। এখানেও আবার নতুন নতুন বন্ধু তৈরি হয়েছে আমার, অনেক বন্ধু। অনেক দিন আগের কথা, তো এই বন্ধুদের নাম মনে নেই, একটা দুটো মনে আছে, মাখন, পীযূষ, এরকম,
1: মানে করিমগঞ্জের বন্ধু,
0: করিমগঞ্জের বন্ধুরা।

0: কোন শিক্ষকের কথা কি মনে পড়ে আপনার?
1: হ্যাঁ, শিক্ষকের কথা মনে পড়ে,
0: সেটা সুনামগঞ্জ হতে পারে বা এদিককারও কারো হতে
1: পারে। সুনামগঞ্জে উনি ছিলেন, ওর বিষয়টা তো মনে নেই, উনি খুব সম্ভবত ভূগোল পড়াতেন, বিনোদ ভট্টাচার্য। মানে সবাই ওকে বাঘের মতো ভয় করত, এই জন্যই আমার মনে আছে। উনি আমাকে কিন্তু কোনোদিন কিছু বলেনি, দুষ্টুমি তো খুব একটা করতাম না, তো যাও করতাম খুব একটা বলতেন না কিছু। আমি করিমগঞ্জে ক্লাস এইট পাস করে আমি চলে, বাবাও চলে এলেন হাইলাকান্দিতে।
0: করিমগঞ্জে গভর্নমেন্ট স্কুলে পড়তেন?
1: গভর্নমেন্ট স্কুলে পড়তাম। বাবা এসে গেলেন হাইলাকান্দি এসএস কলেজের প্রিন্সিপাল হয়ে, তো আমরাও এসে গেলাম এখানে। সেটা 56 হবে, এখানে এসে আমি ভর্তি হলাম ক্লাস নাইনে সেই সরকারি স্কুলে,
0: হাইলাকান্দি
1: ভিক্টোরিয়া মেমোরিয়াল হাই স্কুল, এখন ওটা হায়ার সেকেন্ডারি স্কুল। হাইলাকান্দিতে আমার বাকি জীবনটা এখনও কাটছে, এখানে আমার
0: সেই মানে ক্লাস নাইনে এসেছিলেন,
1: হ্যাঁ,
0: তারপর থেকে হাইলাকান্দিতে মানে পুরোটা জীবন আজ অবধি এখানেই কাটছে আপনার?
1: এখানেই কাটছে আমার। তো আমরা হাইলাকান্দিতে
0: মানে ওইখানেই ঘর বাড়ি করলেন, ওইখানেই বাবা, এখানেই
1: এখানেই
0: এখানেই মানে

0: বাবা রিটায়ার করলেন আর স্বর্গগত হলেন এখানেই। তো আমরা স্টেশন রোডে একটা বাড়িতে উঠলাম, আর রাত্রিরে 10টা নাগাদ বোধহয় আমরা গিয়ে পৌঁছেছিলাম। তো ওখানে আমাদের একজন দাদা ছিলেন, হাইলাকান্দিতে থাকতেন, উনি আমাদের স্টেশন থেকে নিয়ে ওই বাড়িতে পৌঁছে দিলেন রাত্রি হাইলাকান্দিতে। ওখানে বোধহয় বছরখানেক ছিলাম ওই বাড়িতে। তো ওখানেও আবার পেয়ে গেলাম আমার শিলচরের এক বন্ধুকে, তো ওর সঙ্গে বেশ দিন কাটত। তারপর তো বন্ধুরা বাড়তে লাগলো, এখন আমার অনেক বন্ধু।
1: তো আপনি ম্যাট্রিক পরীক্ষাটা?
0: হ্যাঁ, ম্যাট্রিকটাও আমি হাইলাকান্দিতেই দিলাম, দিয়ে কলেজে ভর্তি হলো
1: হাইলাকান্দিতে।
0: হ্যাঁ,
1: ম্যাট্রিকের সালটা কি মনে পড়ে আপনার?
0: ম্যাট্রিক তো আমার ওই যে টালমাটাল যাওয়া আসা
1: বিভিন্ন জায়গায়
0: আমার কিছুটা সময় নষ্ট হয়ে গেছে। হয়ে যাওয়ায় আমার ম্যাট্রিকটা দেওয়ার কথা ছিল 58, মানে দেওয়ার কথা নয়, 58 হয়তো দিতাম, কিন্তু তখন আবার ওই সম্ভবত আমার অসুস্থতার জন্যে পরীক্ষাটা পরের বছর দিলাম, 59 ম্যাট্রিক দিলাম।
1: তারপর আপনি ভর্তি হলেন
0: এসএস কলেজে, ওই বিএ পর্যন্তই পড়লাম।
1: আমার বাবা
0: প্রিন্সিপাল
1: ছিলেন। আচ্ছা,
0: তো সেই সুবাদেই হোক আর অন্য যে কোনো সুবাদে
1: আর কাদের পেয়েছেন তখন হাইলাকান্দি এসএস কলেজে আপনি যখন পড়তেন? তখন
0: দেবপ্রসাদ পুরকাস্ত ছিলেন ইংলিশের প্রফেসর, হিরণ্ময় পাল উনি আমার মনে নেই ঠিক সাবজেক্টটা ওনার, তবে আমি ওকে বেশি দিন পাইনি। উনি বোধহয় বদরপুর কলেজে চলে গেলেন,
1: সম্ভবত অর্থনীতির অধ্যাপক ছিলেন।
0: হ্যাঁ, ওইরকম কিছু হবে। তবে ওর সঙ্গে আমার মানে আমার হয়তো বাবার খাতিরেই ওর সাথে পরিচয় হয়ে গেছিল, দেখা হলে জিজ্ঞেস করতেন কি হে। তারপর ছিলেন আমাদের সবার নাম মনে নেই, একজন ছিলেন
1: ভক্তিমাধববাবুও এখানে কিছুদিন।
0: হ্যাঁ, ভক্তিমাধববাবুকে পেয়েছি, আমার খুব ভালো লাগতো। উনি মানে শুধু আমার নয়, সব ছাত্র বা ছাত্রী সবাই ওকে পছন্দ করত। তো ওর সাথে আমরা একবার উনি বললেন কি তোমরা তো এত কিছু করো, নাটক ফাটক এইসব করো, চলো একদিন পিকনিকে যাই। আমাদের তো আমরা তো এক পায়ে খাড়াই থাকি সব সময়। তো আমরা প্রায় জনা 40 ছাত্রীদের নিয়ে আমরা চলে গেলাম জাটিংঘাটে।

0: মানে যখন কলেজে পড়তেন তখন থেকে কি আপনার ওই নাটকের প্রতি মানে ভালো
1: হ্যাঁ
0: লাগা
1: হ্যাঁ
0: শুরু হয়?
1: যখন আমি ওইখানে গিয়ে ভর্তি হলাম ক্লাস নাইনে, তারপরে
0: ক্লাস নাইনে তো আপনি ভর্তি হলেন ইয়েতে, এই
1: স্কুলে,
0: ভিএম ইয়েতে,
1: তো ওখান থেকে ক্লাস টেনেই সম্ভবত আমাদের সাথেরই একটা ক্লাসমেট, ও আমার বন্ধু হয়ে গেছিল, ওর নাম হলো রবীন্দ্র দাস। তো ও একদিন আমাকে বললো, এই দীপু একটা ইয়ে কর, রোল কর নাটকে, ওইখানে বন্ধের সময় বোধ হয় একটা, তো আমি করলাম একটা ছোটোখাটো একটা রোল করলাম। ওই ওই
0: ক্লাস টেনে পড়তেন,
1: তখন টেনে পড়ে,
0: মানে সেই শুরু?
1: হ্যাঁ সেই শুরুই বলা যায়, টেনে বা হয়তো নাইনে, আমার ঠিক ততটা মনে হচ্ছে না। ওই সময়ের যে ছেলেরা বা

0: বড় যারাই হন, ওরা ঠিক আমি কি বলবো, বলাটা সুন্দর নয়, তবুও বলছি আর কি, যে অন্যরকমের লোক ছিলেন, যেন ছেলেরাও আমরা বন্ধুরা যেন একটু মানে ঠিক আজকালের মতো মানে কি বলবো উচ্ছৃঙ্খলতা বলাটাও ঠিক নয়, একটু অন্যরকম আর কি ওরা। তো সেই সুবাদে আমিও কোনো দিনই মানে অনেক কিছুই করেছি, কিন্তু ঠিক ওইভাবে যে উচ্ছৃঙ্খল ছিলাম তা নয়, নাটক করলাম। নাটক করে ওই আমার মানে হাইলাকান্দিতে শুরু হলো নাটক,
1: মানে ওই সেই বন্ধু রবীন্দ্রদাসের।
0: হ্যাঁ, রবীন্দ্রদাস। হ্যাঁ, তারপরই আমি নাটক করতে শুরু করি। নাটক আমি আগে করেছি, আমার মানে খুব খুব ভালো লাগতো। আমি যখন শিলচরে টিকর বস্তিতে ছিলাম, তখন আমরা 7, 8, 9 ছাত্ররা আর কি, আমার বন্ধুরা বেশ কজন মিলে, আমরা ওই গুরুচরণ কলেজের সামনের দিকে উল্টো দিকে ওখানে অনেকটা খালি জায়গা ছিল, যেখানে এখন হোস্টেল, ওই খালি জায়গাটাতে আমরা ছোটরা ছোট ছোট বই আমরা অভিনয় করতাম নাটক। ওই আমার শুরু হলো, মানে বিশেষ করে শুরু হলো আর কি। হাইলাকান্দিতে এসেও পেয়ে গেলাম সঙ্গী সাথী আমার, আর তখন নতুন নতুন বন্ধুরাও তৈরি হচ্ছে, নাট্যপ্রিয় বন্ধুরাও পেয়ে গেলাম। বিশেষ করে আমরা চারজন ছিলাম, তিন চারজন, আমি, আমার বন্ধু প্রদীপ সেন, আমার বন্ধু নেপাল চক্রবর্তী, আর জ্ঞানেন্দ্রভূষণ কর। এরা আমার মানে আজও আমার সঙ্গেই আছে বলতে গেলে,
1: যদিও জীবিত আছেন।
0: জীবিত আছেন, একজন নেই শুধু।
1: আচ্ছা,
0: ও গত 2-3 হলো চলে গেছে আমাদের ছেড়ে, স্বর্গে চলে গেছে। আমরা এই চারজন খুব বেশি নাট্যপ্রিয় থাকায় সম্ভবত আমরা নাটক করতে শুরু করি।
1: যাদের কথা বললেন একজন ছাড়া একজন তো চলে গেছেন, বাকিরা এখন সবাই হাইলাকান্দিতে আছেন?
0: বাকিরা এখন হাইলাকান্দিতে আছেন। তো
1: নেপাল, আপনার সমবয়সী এরা?
0: আমার আমার সঙ্গে
1: মানে আজ আমার 80
0: এক বছর ছোট।
1: আচ্ছা, 80 বছর বা 80 কাছাকাছি বয়স,
0: 80 সঙ্গে সঙ্গে ওরা আছে। এইভাবে আমরা বিভিন্ন জায়গায় করেছি, টান হলেই বেশিরভাগ করেছিলাম, ছোট্ট বই বড় বই অনেক নাটক করেছি।
1: নাম মনে পড়ে নাটকগুলোর কিছু মনে আছে এখন?
0: নাম তো অতটা মনে নেই, দু একটা মনে আছে, অংশীদার, উল্কা, তারপরে সুভাষচন্দ্র, সেটা বোধহয় আমার লেখা ছিল মনে হয়, তারপরে অনেকগুলো বই।
1: আপনি নাটকও লিখেছেন?
0: হ্যাঁ, লিখেছি আমি, 2-3 হবে।
1: মানে সামাজিক নাটক না কিছু?
0: সামাজিক।
1: আচ্ছা,
0: সামাজিক নাটক।
2: আপনাদের সবার প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনলাম হাইলাকান্দির বর্ষিয়ার নাগরিক, সংগঠক, নাট্যকর্মী এবং লেখক দীপ্তেন্দ্র ভট্টাচার্যের সুদীর্ঘ বর্ণময় জীবনের নানা পর্বের কথা, নানা অভিজ্ঞতার কথা। আজকের অনুষ্ঠানে তার সব কথা আমরা শুনতে পারিনি, শুনে উঠতে পারিনি। আগামী সপ্তাহে এই অনুষ্ঠানে তার স্মৃতিমেদুর ফিরে দেখা সেই সব পুরনো দিনগুলির আরও অনেক অনেক কথা আমরা শুনব, আপনারাও শুনতে ভুলবেন না। কিন্তু আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করতে হয়। হ্যাঁ, যাবার আগে জানিয়ে দিই, অনুষ্ঠানে ভাষ্য রচনা ও সাক্ষাৎকার গ্রহণে ছিলেন সুজিত দাস, উপস্থাপনা মনোজ দেব, সম্পাদনা অভিজিৎ নাথ এবং এটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, খুব ভালো রাখুন। শুভেচ্ছা রইল, নমস্কার।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান নানা রঙের দিন। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা।

আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842 26 277 779 এই নম্বরে। নম্বরটি আবার বলছি 03842 26 277 779। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9টা বেজে 30 মিনিটে। ঘোষণাটি শুনলেন।

এতক্ষণ শুনলেন লোকগীতি দেবপ্রিয় নাগের পরিবেশনায়। আকাশবাণী শিলচর লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ম্যান্ডোলিন বাদন শুনবেন দেবাশিস ভট্টাচার্যর পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন ম্যান্ডোলিন বাদন দেবাশিস ভট্টাচার্যর পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল ৫টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা ৩টে।

마타미세기 아로베 쿠돌드 타비레시 모모타 마잉범나 색바 이세야마 세랭바 사제범 따힐 알리 타비레시

মাতামি সেয়াহুমখাক মাথা মাথং তাবিখ্রে আকাশবাণী শিলচর হৌজিক মণিপুরী দেশান্দকুপাও তাবিরাশি আকাশবাণী শিলচর খন্দ্রাম অরুণ পাও পাজারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরং পাঞ্জাব কে জলন্ধর রেল স্টেশন দি ভিডিও কনফারেন্স কে খুতাংদ আসাম মাজবাত কলোনিয়ান লিবাক আসিগি মফম কেয়াদ অমৃত স্টেশন জাংখাই মঙ্গা হোদক বিকশিত ভারত লিংখৎনব মতম সিগি চৌখৎলব

আকাশবাণীর শিলচর খুন্দ্রাম অরুণ পাওপাজারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনং পাঞ্জাবকে জলন্ধর রেল স্টেশন দি ভিডিও কনফারেন্স কে খুতাং দা আসাম মাজবাত কলোনিয়ান লিবাক আসিগি মফম কিয়াদা অমৃত স্টেশন জাংখাই মঙ্গা হুদুকপিকে বিকশিত ভারত লিংখৎনবা মতমসিগি চৌখৎলবা আফবা ইনফ্রাস্ট্রাকচার সেমনবা থোরাং প্যাকেট পোয়েন স্টেশন সিং আসি ফজনা সেমগৎকিবনি স্টেশন সিং আসিবু পিকলবা সিটি আমম ওয়েন লিংখৎপগা লয়নেনা সেন্দান লম্বি ফঙ্গনবা আমসুং লমদম সিগি বেল্লা লোনবা চৌখৎনবদা মতিয়ং ওয়েনবা থরং কে আসুন্দিন অনৌব অমৃত স্টেশন সিং আসি লিংখৎপনি চৌরাগ্ন লুপা কোটি লিসিংগা চৌঙাগ মুতরা চাদিং সঙ্গ স্টেশন সিং আসিবু মতমগা চুনা চৌখৎহনব খোংসান মিসিং খুদংসাব কে ফঙ্গনমগ লয়নেন ট্রান্সপোর্টেশন কি মরুয়েব কেন্দ্র আমমম ওয়েন লিংখৎপনি খোংসান মিসিং খুদংসাব পিবদ মালিমগি থাকত লিংখৎলব স্টেশন সিংদ লমদম লমদম নাট আমসুং ইয়ুমসারোল কেয়াগি সক্তমসু মাসিদ উটলি হারিব অমৃত স্টেশন সিংদ আওয়াংব থাকি পার্কিং থোরাং আমসুং আঙাই সঙ্গি খুদংসাব লাইগনি মাসিত নতন ইসিংগি মতিক সাব থোরাঙ্গ লয়নেন নুমিতকি লৌব সোলার ইনার্জি কি খুদংসাবসু লাইরি মাজবাত অমৃত স্টেশন হৌদোক্প থোরম আদুদ রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্র কি পোর্ট শিপিং আমসুং ওয়াটার ওয়েস্ট লুইসংগি মন্ত্রী সর্বানন্দ সনোয়ালনচিংব সকনাইব মিয়ক্যা সরুক জাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরং চণ্ডীগড় হেলথ কেয়ার শিক্ষা আমসুং লম্বি কি ইনফ্রাস্ট্রাকচার গলজাউন লুপা কোটি লিসিং মরিগ চাত্রেট রোমগি তোমান তোমান প্রজেক্ট কে হৌদি চণ্ডীগড় কি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ পাংথোক্প থোরম আমদা প্রধানমন্ত্রী লুপা কোটি চৌঙাগ মঙ্গা সঙ্গ সাব অ্যাডভান্স মাদার এন্ড চাইল্ড কেয়ার সেন্টার আমসুং লুপা কোটি চামরিগ নিফু সঙ্গ সাব অ্যাডভান্স নিউরো সাইন্স সেন্টার মিয়ামদ খুশি নখি শ্রী মোদীন চণ্ডীগড় কি পিজিআইএম ইআর দ ফমুং চানিগ জাংখিমাপন লাইব ক্রিটিক্যাল কেয়ার ব্লক আম সানব যাত্রাসু হুনখি প্রধানমন্ত্রী জিরাগপুর কুড়ালি গ্রিনফিল্ড হাইওয়ে মায়ামদ খুশি নাকি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ কি হোস্টেল ব্লক আমসুং সেক্টর 46 গভর্নমেন্ট কলেজ আমসুং পাঞ্জাব ইউনিভার্সিটি কে অনৌব মাল্টিপারপাস অডিটোরিয়াম সঙ্গাবেখি থরমদ ওয়াঙ্গদ প্রধানমন্ত্রী হাই চণ্ডীগড় চৌখৎ থোরং থাক কে পাইখৎপ মফম আদুকি মিয়ামগি পুনসি মহিংদ আওনব পুরকপত নতন হরিয়ানা পাঞ্জাব আমসুং হিমাচল প্রদেশ কি মিয়ামদসু চাউন কানব পিরগনি নিউ দিল্লিদ নিমিত নিনি চথকিব জাতি থাকি ডিজি সার্ভিলেন্স এন্ড পাবলিক হেলথ প্রোগ্রাম সিং জেংসিনবগি মিফম আরাং লয়সিনখ্রে হকসেল আমসুং যাইফাজুম্বাল মিনিস্ট্রিন সিনব মিফম আদুদ রাজ্য আমসুং কেন্দ্র লাইঙাকপুব লমদম সিংদগি হকসেলদ খং হাইরব কেয়ানা মরুয়েব পাবলিক হেলথ প্রোগ্রাম সিং ডিজি সার্ভিলেন্স কি লমদ পাইখৎলিব থবক সিং নিংথিন ইয়ংসনখি মিফম আদুদ সা উচেকদগি মিয়েবদ লৌনব লাইনাসিংদগি গাকথোকনব নেশনেল ওয়ান হেলথ প্রোগ্রাম ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটেড ডিজি সার্ভিলেন্স প্রোগ্রাম আমসুং নেশনেল প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ আমসুং হিউম্যান হেলথ কি মতাংদসু ওয়াফম কয়া কুপন খনখি মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযান কি মখাদ ইন্ডাস্ট্রি চৌখৎহনব থোরং ওয়েন রাজ্যসিগি নাহর লিসিং হুমুতরা মরি গা চাতুক মরফুতরা মরিবু ট্রেনিং পিবগি থবক চথরি ললোনীতিক মন্ত্রী বিমল বোরান আরং দিসপুরদ পামিসিংদ ওয়াঙ্গাংবদ ওয়াফম আসি পল্লদুনা ট্রেনিং আসি থা

0: এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: এবারে শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

এব আকাশবাণী শিলচর প্রোগ্রাম খনের সিনে সাইনচিনি জিনে ডিমাসা প্রোগ্রাম জেনবা লুকু লুকু হামচমা কাসমা খনারি হাদু প্রোগ্রাম জেনদু মিটিং ওয়েবনি মিটার রজাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকঠাম মাগনি গ্রাউডে অর্জাচাই মাখনজে কিলো হারসা ওডেহে এফএমনি অর্জাসি মাগনি পয়েন্ট মাকঠাম মেঘ হারসা দিনে সিংসি বসাইন জুলাই বডাইনে সাইনচি চাই ইংরেজি মাইটাইনি অর্জিং মাইটাই কন্দ জিনি ডিমাস বর্মা দিনে সিকান্ত খনারি নজাবতাই হাকজার হার জাপাকম এখনতলা নালাইলেনিং সাইনচিনি ক্রাউ জমা দুষ্কন্ত হা আর্জাবতাই এবহা দিনে আর্জাইয়া শঙ্কর বর্মনি খুরং হা আর্জাবতাই খানালাইনাং।

এইখানে মা যাও মা মায়েরাও খুশা গায় বহি মামাই খানা হাফসারলি হাজাই খারলি সাদি খা ফকর লাইছি মিন গিরিণী সলাইছো মন্থর গিরিণী গামাবা মিছিছি আং দে কামাখা ফকর লাইছি মিন দংখাদে সালাইছো মন্থর দংখাদে এ হুল সালাই হাকায় মরু সালাই সাইনাইয়া দংবা মাইখা এই বাউদিং বাউদিং বাউখাদে থাইদিং থাইদাং থাইকারে এ ফান্দ কারি সংবালাই গরম মশলা হনবালাই খাসু গিলি দু মাইমো গোফু সাইহিনে হাদাম গিসিম দুহিনে হেমেরা বাম্ব মাই যায়া হাকলি জুসাব দাব ফলাইয়া মাই দি ফাং মাই সান্দি গিরিণী বাড়ি সেন লাইসাবা দাংখলাইয়া দাও খালং বান্ধাইব দাব বিরলাইয়া এও ফকর লাইছি মিন বাখে দে সালাইছো মন্থর বাখে দে হে বাউরে জিং বহিনিং হাদসিনি খালা দাব হাজানা হে যায়া বানি যায়াবা লডিং জিবু দিহানা আই লরং জুদাও নাই দাদা বিল থাই লাহি না এই দামরা থাংবা সাইংখালি লারে জিহেমবা সাইংখালি আই থাইরে সাউফিনস নি গায়াই মসরং বান্দাই মাংগাই

0: Personnel, Public Grievances and Pensions, Dr. Jitendra Singh has said that grievance redressal should go beyond the disposal of complaints and focus on addressing the concerns and aspirations of pensioners. Dr. Singh added that pension-related disputes should be resolved administratively so that pensioners are not forced to approach courts. He made these remarks while addressing the second national workshop on pension litigation in New Delhi today. Dr. Singh informed that the Department of Pension and Pensioners' Welfare has introduced several citizen-centric reforms and has digitized pension services through online systems to improve transparency and efficiency. Seven people were killed and 51 others injured in overnight Ukrainian drone attacks on Russia. Russian officials today said two sprawling warehouses of Russia's major online retailer were hit by Ukrainian drones overnight, one in the town of Kotovsky in Tambov region and another in Elektrostal near Moscow. In FIFA World Cup, European rivals France and England will lock horns in the third-place playoff match at the Miami Stadium tonight. The match is scheduled to begin at 2:30 a.m. Indian Standard Time. And with that, we end this news bulletin.
1: जमाने से कहानी है सुना रही आकाशवाणी फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन जब कोने कोने पहुंचा दूरदर्शन कहानी नहीं बदली स्टाइल गया है बदल जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री
3: আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি। বাংলা ছবির গান শোনা যাবে সন্ধে 6:15। কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে এ অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বলবেন কবিতা সি শর্মা। হিন্দি ছবির গান শোনা যাবে সন্ধে 7:15 ও রাত 8:20। রাত 8টায় শ্যামাসঙ্গীতের শিল্পী দীপক ভট্টাচার্য। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 কাজরি ও ঠুমরি শুনবেন মিতালি সেনগুপ্তের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। রাত 10টায় শুনবেন ওড়িয়া সঙ্গীত শিক্ষার আসর। ঠিক তার অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক সঙ্গীত। এবারে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ 19 জুলাই 2026 ইংরেজি রবিবার অমৃতবাণী সকাল 6:05। সকাল 6:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। খেতে খামারে সকাল 6:30। লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্যের পরিবেশনায় সকাল 6:35। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন লাইসা আহমেদ লিসার কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুলগীতি শুনবেন প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গান শোনা যাবে সকাল 8:50 ও বেলা 12:30। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টায় খেয়াল শুনবেন ভারতী বৈশম্পায়নের কণ্ঠে। এছাড়াও লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শোনা যাবে শিশির কন্যা ধর চৌধুরীর বেহালাবাদন। সকাল 10টায় নানা রঙের দিন, এতে শুনবেন সমাজকর্মী তথা সংগঠক হৃদয়েন্দ্র দেবমজুমদারের সঙ্গে সাক্ষাৎকার। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12টায় ও সন্ধে 7:15। বেলা 11টায় শিশু মেলা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে শুনবেন কল্পনা দাশগুপ্তের নিজের কথা। ঠিক তার অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্য ও গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। দুপুর 1:15।

0: পনেরো মিনিটে আধুনিক গানের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। দুপুর একটা চল্লিশ মিনিটে শুনবেন নাটক একটি টেলিফোনের অপেক্ষায়, রচনা ও প্রযোজনায় কাজল চক্রবর্তী। যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন জগদীশচন্দ্র দাসের দোতারা বাদন। বিকেল পাঁচটা পাঁচ মিনিটে মণিপুরি অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে। সন্ধে ছটা পনেরো মিনিটে চা শ্রমিক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি। কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে। এতে প্রথমে আধুনিক চাষবাস নিয়ে বলবেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার এবং পরে পশু পাখির বিজ্ঞানসম্মত খাদ্য সংক্রান্ত পরামর্শ দেবেন ডক্টর জিতেন্দ্র ভূঁইয়া। রাত আটটায় শুনবেন আহরণ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত নটা পনেরো মিনিটে। রাত নটা তিরিশ মিনিটে শুনবেন সংসদে আলোচ্য বিষয়সমূহ নিয়ে চর্চা। বাংলা ও হিন্দি ছবির গান শোনা যাবে রাত দশটায়। এতক্ষণ শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সূচি এবং আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের নব্বই বছর।
5: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
6: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
5: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি দেয়া নেয়া ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।

শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি মান্না দের কণ্ঠে তিন ভুবনের পাড়ে ছবি থেকে।

শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি হ্যামলক সোসাইটি ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে।

0: শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420223।
3: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
4: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
3: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
5: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যান কে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা। এই অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণের সুযোগ ও সম্ভাবনা, আর এ নিয়ে আলোচনা করছেন কবিতা সি শর্মা। তাহলে আসুন প্রথমে শোনা যাক এই আলোচনাটা।
1: কৃষক বন্ধুরা, আজকে আমাদের এ আসরে আমরা পেয়েছি হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রের একজন বিশেষজ্ঞ কবিতা সি শর্মা। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা তার সঙ্গে এ অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণের সুযোগ ও সম্ভাবনা কি এ নিয়ে আলোচনা করব। প্রথমেই তাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার শ্রীমতী শর্মা। এই যে খাদ্য প্রক্রিয়াকরণ, এই খাদ্য প্রক্রিয়াকরণ ব্যাপারটা কি, প্রথমে যদি আপনি আমাদের একটু বলেন বুঝিয়ে।
2: খাদ্য প্রসংস্করণ বা প্রক্রিয়াকরণ, এইটা ব্যাপারটা হইল মানে বহু ধরনের পদ্ধতি আমরা ইউজ করি। ইউজ করার পরে যে আমি বাজার থেকে আনি বা আমার যে কৃষক বন্ধুরা যে মানে ক্ষেত থেকে বাহির করে মানে র মেটেরিয়ালস, কাঁচা জিনিসগুলো, ওইটা আমি কিভাবে আমরা খেতে পারি, খাওয়ার যোগ্য বানানোর জন্য এটা প্রসংস্করণ,
1: মানে খাবার উপযোগী করে তোলা যাবে,
2: খাবার উপযোগী করে তুলে নেন। মানে এই যেরকম আমরা ঘরের মধ্যে আমার গৃহিণী এটা রান্না করে, এটাও একটা প্রসংস্করণ বা এটা প্রক্রিয়াকরণ। কিন্তু আমরা যখন ফুড প্রসেসিং একটা এন্টারপ্রাইজ বা একটা বিজনেস হিসাবে তুলে নিতে হলে, তখন আমরা কি হয় কি এই প্রসেসিংয়ের জন্যে যে আমরা প্রক্রিয়াকরণ করি, এটা আমরা ইংলিশে টার্মিনোলজি হইল প্রসেসিং। যখন আমরা প্রসেসিং করে, প্রসেসিংয়ের মেইন আমার লক্ষ্যটা হলো যে সময়টা আপনি রাখতে পারবেন, একটা জিনিস আপনি বানাইলেন তো ওই মানে ওই প্রোডাক্টটার আপনি কত সময় আপনি রাখতে পারবেন। যেভাবে আমার ঘরে মানে আমার গৃহিণীগুলো রান্না করিয়ে তুলেন, যখন আপনি রান্না করবেন একটা পার্টিকুলার সময় একবেলা থাকবে, যদি গ্রীষ্মকাল আছে একবেলা থাকবে, যদি শীতকাল আছে আপনি রাত্রে পর্যন্ত আপনি রাখতে পারবেন। কিন্তু

0: তার উপরে আপনি ওই মানে ওই প্রোডাক্টটা আপনি রাখতে পারবেন না,
1: নষ্ট হয়ে
0: যায়, নষ্ট হয়ে যায়। এই জিনিসটা শেলফ লাইফটা কিরকম আপনি বাড়াইতে পারেন, মানে এই জিনিসটা আপনি বেশি দেরি করিয়া কিরকম রাখতে পারেন,
1: মানে সংরক্ষণ করে রাখা,
0: সংরক্ষণ করে রাখতে কিরকম পারেন। একটা টেকনোলজি হলো আইডার আপনি ফ্রিজিং করতে পারেন, বহুত মানুষ রেফ্রিজারেটর ইউজ করে, এটা দিয়ে কি হলো আপনার আপনার শেলফ লাইফটা একটু বাড়লো। সেইভাবে এই প্রসংস্করণের নানান ধরনের বিধি আছে। বিধি যেরকম ড্রাইং, ড্রাইং মানে আমরা ক্ষেত থেকে ডাইরেক্ট আমার যেগুলো প্রোডাক্ট আহে মানে র মেটেরিয়াল আহে ওইগুলো আমরা সানলাইট মানে সূর্য রশ্মি দ্বারা আমরা এগুলো শুকায়ও আমি একটা টেম্পারেচারের মধ্যে আমরা রাখতে পারে। এখন মার্কেটের মধ্যে নানান ধরনের প্রোডাক্ট আছে, যেভাবে আপনি দেখতে পারবেন কি আমরা এখন মার্কেট থেকে আমার বাচ্চা বা আমাদের সবাই যখন গ্রীষ্মকাল আছে সবাই নানান ধরনের জুস আরটিএস এগুলো পছন্দ করে। এই জুস আরটিএস এগুলো মানে যখন আমি মার্কেটে একটা সুন্দর বটলে বা একটা মলে যখন আমরা দেখি একটা লেবেলের মধ্যে আমরা ভাবি যে এটা একদম বহুত হাইফাই টেকনোলজি, বহুত বেশি বড় টেকনোলজি, কিন্তু এটা এমন কিছু না, এটা একদম সিম্পল টেকনোলজি যে আমরা সবাই আমি বানাইতে পারি। আমরা ঘরের মধ্যে কিছু বেসিক্স মানে বেসিক জিনিস লাগে, ওইটা আমরা যখন আমরা প্রসেসিং করি প্রসেসিংয়ের মধ্যে আমরা এটা তৈরি করি, আমি আমরাও এক একজন এন্টারপ্রিনর হতে পারি।
1: আচ্ছা, তো এটা তো বললেন যে ঘরের মধ্যে জিনিস তৈরি করা, এটা তো খুব সাধারণ জায়গা। তো আমাদের এই অঞ্চলে অনেক ধরনের উৎপাদন হয়, অনেক ধরনের জিনিস উৎপাদন, অনেক ধরনের সবজি থেকে আনা পরে ফল মূল অনেক ধরনের কিছু উৎপাদিত হয়। যেমন একটা উদাহরণ হচ্ছে বলছি যে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে ওই অঞ্চলটাতে যেটা হচ্ছে আনারসের জন্য খুব বিখ্যাত, তো আজকাল এখান থেকে রপ্তানিও হয় শুনেছি আমরা, এটার একটা কিছু প্রক্রিয়া আছে। তো এই ধরনের যে বড় ধরনের যেগুলো যেগুলো আমাদের অঞ্চলে খুব ছোট মানে খুব মানে সংখ্যায় খুব কম হলেও আজকাল আমাদের এই উপত্যকায় অনেকেই এটা করছেন। কেউ ধরুন একটা বেকারি করছেন বড় আকারে, কেউ ফলমূল সংরক্ষণের ইয়ে করছেন, বা এই ধরনের অনেক কিছু এখানে হচ্ছে। এদের এই কাজগুলো, এই যে ফলের ব্যাপারটা বললাম, আনারসের বললাম, অনেক কেউ সপ্রির করতে পারেন, অনেক ধরনের কিছু করতে পারেন,
0: অনেক ধরনের,
1: তো এটা কিভাবে করবেন?
0: মানে যেভাবে দাদা আপনি তুলে ধরলেন কি আনারস, আনারস এখানে আমার বরাকভেরিতে মানে লক্ষ্মীবন এরিয়া খুব এভেলেবেল বা তার কোয়ালিটিটা খুব ভালো, মানে যে জুস পার্সেন্টেজটা আমি যে মানে শুনতে পারছি এটা জুস পার্সেন্টেজটাও ভালো আর তার যে মিষ্টি ভাবটা টিএসএস কোয়ান্টিটিটাও এটা খুবই ভালো। এই যে সংরক্ষণ করা আপনি জিনিসটা জেগাইছেন, সংরক্ষণও নানান ধরনের করা যায়, এটা আপনার লক্ষ্যতার উপরে ডিপেন্ড করবো। যেভাবে আপনি এটা যেভাবে আপনি কইছেন এখন কি আপনি এখান থেকে বাহিরে পাঠাইতে লাগে, বাহিরে পাঠাইতে যদি আপনি হোল ফিট মানে আস্তা ফলটা যদি আপনি পাঠাইতে লাগে ওইটার একটা টেকনোলজি আছে। যেরকম আমরা কি করি আস্তা ফলের উপরের ক্রাউনটা আমি 2 ইঞ্চি উপরে কাটানি হয় আর নিচে যে স্টকটা আছে মানে ডান্ডাটা আছে ওইটাও আমরা 2 ইঞ্চি নিচে রাখে দিই। রাখার পরে ওই ডান্ডাটার মধ্যে কোনো সময় আমি 0.1% অ্যান্টিফাঙ্গাল মানে মার্কেটে পাওয়া যায় যে কোনো অ্যান্টিফাঙ্গাল মানে পাউডার পাওয়া যায়, অ্যান্টিফাঙ্গাল পাউডারের মধ্যে আমরা মানে 10 মিনিট আমরা এটা ডিপ করিয়া রাখি দিই মানে ভিজায় রাখি দিই। যখন 10 মিনিট ভিজায় রাখি দিই আমার মানে যে খোলা জায়গাটা আছে মেইনলি আমার মানে ফলটা পচে কোন জায়গা থেকে, আপনার নিচে ডান্ডা থেকে যোনখানে আপনার কাটা হয়েছে বা উপরের ক্রাউন থেকে যোনখানে আপনার আমরা এটা কাটা হয়েছে, তো তখন কি হয় আমরা যখন এটা অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট করি ওইখান থেকে ওই জিনিসটা পচার সম্ভাবনা আর নাই, পচার সম্ভাবনা আছে কিন্তু মানে আপনার শেলফ লাইফটা বাড়াতে, আপনার যে জিনিস আপনার সপ্তাহ 10 দিন আছে ওই জিনিসটা আপনি 30 দিন বা 1.5 মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন। বা আপনি যেরকম আপনি আজকে আপনি ক্ষেত থেকে তুলে আনছে কিন্তু আজকে আপনি ওই জিনিসটা আপনি পাঠাইতে পারছেন না, বা যেভাবে আমরা দেখি কি আমরা রোড কমিউনিকেশনটা বরাকভ্যালিতে খুবই মানে এই বৃষ্টির সিজনে যখন পাইনঅ্যাপল এভেলেবল হয় আনারসটা এভেলেবল হয় তখন আমরা খুবই মানে এই জিনিসটা সমস্যা একটা আমরা ফেস করি, তখন যদি আমরা এই জিনিসটা একটু শেলফ লাইফটা আমরা বাড়াতে পারি তখন কৃষক বন্ধুরা খুবই লাভবান হব। আমি এটা কইলাম আস্তা ফলটা, আস্তা ফলের পরেও যেরকম এখন আর মানে নানান ধরনের আছে, এই জিনিসটা ডিপেন্ড করব আপনি প্রসেসিং ইউনিটটা কত বড়। ঠিক আছে, প্রসেসিং ইউনিট 3 ধরনের হয় মানে 4 ধরনের হয়, একটা হয় হোম স্কেল, আপনি ছোট একটা এরিয়ার মধ্যে আপনি ঘরের মধ্যে আপনি একটা প্রসেসিং করছে, একটা হলো স্মল স্কেল যেটা বাজেট হয় ম্যাক্সিমাম 1 ক্রোর মানে এস্টাবলিশমেন্টটা আপনি যত মেশিনারি ইউজ করছে।

0: যা যোগ ওয়ান টাইম আপনি ইনভেস্টমেন্ট করছে 1 crore, নেক্সট আপনার মিডিয়াম স্কেল থাকে, মিডিয়াম স্কেলটা হইব 5 to 10 crore আপনার ইনভেস্টমেন্টটা, ওইটা খালি ওয়ান টাইম না, আপনার মধ্যে মধ্যে আপনার আপনি ইনকার করবে আর আপনার মানে পয়সাটা আপনি ইউজ করতে থাকবেন। তারপরে আর লার্জ স্কেল হইল 10 crore থেকে উপরে। যেরকম আমি এখন বলবো কি আনারসের নানান ধরনের জিনিস তৈরি করা যায়, যেরকম আনারসের জ্যাম, আনারসের জেলি। আর এই আনারসের জ্যাম জেলি যে আমরা উৎপাদন করি এইটার শেলফ লাইফ 6 to 8 months। আমি একটা জিনিস তৈরি করি, এই আনারসটা আমি 6 to 8 months আমরা প্রিজার্ভ করতে পারি। আর ভালো করিয়া যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে আমরা যদি তৈরি করি, তখন তার নিউট্রিশনাল কোয়ালিটিটা, যে তার পোষক তত্ত্বতা আছে, ওইটাও আমরা প্রিজার্ভ করতে পারি, ম্যাক্সিমাম প্রিজার্ভ করতে পারি। আমি এটা বলবো না কি আমি সপ্তাহ যেরকম পাইনঅ্যাপল কাঁচা থাকতে যেরকম তার নিউট্রিশন কোয়ালিটিটা থাকবো এইরকম আপনার প্রসেসিং করার পরেও থাকবো, এটা না। সবসময় প্রসেসিং করার পরে নিউট্রিশনাল কোয়ালিটিটা একটু কমে, কিন্তু আমি যখন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করি ওই জিনিসটা আমরা যতটুকু পারি আমি এটা কমাইতে চেষ্টা করি আর এটা কমে।
1: আর আরেকটা জিনিস যেটা হচ্ছে এই খাদ্য প্রক্রিয়াকরণে, যেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত, হেলদি, এবং যেহেতু খাদ্যের ব্যাপার ভীষণ সাবধানতা অবলম্বন করতে হয় যাতে কন্টামিনেশন না হয়, বা এই যে ব্যাপারটা যেগুলো যারা নিচ্ছেন, যারা গ্রাহক বা যারা এটাকে গ্রহণ করবেন, খাবেন, তারা যাতে সেফ থাকেন, সুরক্ষিত থাকেন, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।
0: এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জন্যে যখন আমরা একটা স্মল স্কেল বা মিডিয়াম স্কেল বা একটা লার্জ স্কেল প্রসেসিং ইউনিট একটা স্টার্ট করি, তারা কিছু স্ট্যান্ডার্ডস থাকে, সবসময় একটা স্ট্যান্ডার্ড থাকে। এটা আমরা যে কয় ফাসাই বা FSSI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, তারা রেগুলেট করে। আর এই রেগুলেশনের অধীনে নানান ধরনের আপনার রেগুলেশন আছে, যেরকম ফলের জিনিস তৈরি করলে আপনার FPO আছে, ফুড প্রোডাক্ট অ্যান্ড অর্ডার আছে। আপনি যদি মিট বা মিট প্রোডাক্ট আপনি তৈরি করে আপনার মিট প্রোডাক্ট অর্ডার আছে, বেকারি জিনিস করলে আপনার বেকারির অর্ডার আছে, এইগুলো নানান ধরনের রেগুলেশন ফলো করার পরে আপনি একটা সার্টিফিকেট বা লাইসেন্স পাওয়া যায়। তারপরে যখন এই টেস্টগুলো পাস করে, তারপরে ওই জিনিসটা আপনার মার্কেটে যায়। আর মার্কেটে যাওয়ার পরে তখন এই জিনিসটা, যখন আপনি একটা সার্টিফিকেট একটা জিনিসে পাবেন, তখন ওই জিনিসটা এটা সেফ ইউজ করা যায়।
1: মানে আমাদের এই অঞ্চলে কাছার করিমগঞ্জ হাইলাকান্দি, এই যে বরাক উপত্যকার বিশাল অঞ্চল, সেখানে খাদ্য প্রক্রিয়াকরণের সম্ভাবনা কতটুকু আছে?
0: এটা খাদ্য প্রসংস্করণের এটা যে মানে টপিকটা হলো, এটা সুযোগ প্রচুর ধরনের সুযোগ আছে। এটা মানে বরাক ভ্যালিতে এটা একটা বাডিং, মানে খুব কম হয় এখানে, কিন্তু এই জিনিসটা আমরা যদি আমি হাতে তুলে নিতে পারি, এই এন্টারপ্রাইজটা, আমরা খুব লাভবান হতে পারি। কিউকি এখানে আমরা যে জিনিস, আমরা লোকালি অ্যাভেলেবল যে জিনিস আছে, দেখুন কৃষক বন্ধুরা, আমরা যখন খাদ্য প্রসংস্করণ করতে চাই, তখন আমরা সবসময় আমার লক্ষ্যটা থাকতে লাগবো কি যে জিনিস এখানে আমার লোকালি অ্যাভেলেবল আছে, ওই জিনিসটা দিয়ে আমরা প্রসংস্করণ করতে লাগবো, সহজলভ্য আর মানে কম দামে। কিউকি যদি আমি এখন ইচ্ছা করি আমি অ্যাপেল দিয়ে একটা জিনিস বানাবো, অ্যাপেলের জ্যাম তৈরি করব, বা আঙ্গুর দিয়ে আমি একটা জ্যাম তৈরি করবো, তার ইনিশিয়াল কস্ট, মানে যখন আপনি তৈরি করে উঠবেন, তখন ওই বোটলটা, একটা 200 গ্রামের বোটলের আপনার প্রায় মূল্যটা খুব বেশি হবে, তখন আপনি ওই মার্কেট ভ্যালুটা আপনি অত গ্রাহক পাবেন না, আর আলটিমেটলি আপনি বিজনেসটা মানে লাভবান হবে না। সেই জন্যে সবসময় খাদ্য প্রসংস্করণ করতে হলে আপনি এইটা লক্ষ্যটা রাখতে লাগবে কি আপনি লোকালি অ্যাভেলেবল, আপনার আছে কাছে বা আপনার জেলার মধ্যে বা আপনার গ্রামের মধ্যে যে জিনিস আছে ওই জিনিসটা আপনি প্রসংস্করণ করতে পারেন। এখানে মানে এই ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াকরণ একটা বড় সাবজেক্ট। আপনি সব জিনিস আপনার ঘরের মধ্যে যে ভেলপই পায়, বড়ই পায়, কাপরাঙ্গা পায়, কাঁঠল পায়, কাঁঠল একটা এমন ফল,
1: আম পাওয়া যায় প্রচুর,
0: আম পাওয়া যায় লোকেল, আর কাঁঠলের আমি কয় দাদা, কাঁঠল এখন মানে যে আছে এটা এখন মানে ইন্টারন্যাশনাল, ভারতের কি ভারতের বাইরে এটা এখন মানে একটা খুব রিসার্চ বা খুব ভালো মানে এটার উপরে কাজ চলে। এটার কারণ কি হলো কি কাঁঠলের ভিতরে যে আমরা যখন কাঁঠলটা ম্যাচিওর হয়, পাকে না, জাস্ট ভিতরে আপনার বাল্বগুলো ফর্ম হয়, তখন যে কাঁঠলের মানে কি কয় এটা বাল্বটা আছে
1: রুয়া বলে
0: রুয়া, হ্যাঁ রুয়াটা যে আছে ওই রুয়াটা আপনার পাকছে না কিন্তু জাস্ট ম্যাচিওর হয়েছে,

0: ওই রুয়াতাল যদি অখন পাউডার করে এইটা অখন মানে মেডিকেলি আইসিএমআর এ প্রুফ করছে এই রুয়াটার যদি পাউডারটা আমরা ইউজ করতে পারেন ওইটা অ্যান্টি ডায়াবেটিক হিসাবে ইউজ মানে একটা বেনিফিট আছে। অখন আমরা দেখি মানে ভারতের মধ্যে এটা একটা এপিডেমিক করবেন প্যান্ডেমিক করবেন ডায়াবেটিস ডায়াবেটিস একটা মানুষ আমি যদি দেখি অখন যদি আমি শিলচর বা কাছাড়ে যদি জিগায় এখন হান্ড্রেডের মধ্যে 60-75% আপনি ডায়াবেটিক পার্সন আপনি মানে একটা এজ গ্রুপের মধ্যে আপনি পাবেন একটা এজ গ্রুপ টু এজ গ্রুপ এখন তো আপনি কম বয়সের মানে মানুষের ভিতরেও আপনি ডায়াবেটিস আপনি ইয়া করবেন তখন কি আমরা সব সময় মেডিসিনের উপরে যাই যদি আমি মেডিসিন দিয়া না কন্ট্রোল করিয়া যদি মিনিমাম লেভেলে থাকে আমি খাদ্য কন্ট্রোল করি যেরকম এখন নানান ধরনের আমি এইটা আমি জ্যাকফ্রুটের যে রুয়াতার কইলাম কাঁঠলের রুয়াটা কাঁঠলের বিচিটা কাঁঠল একটা এমন ফ্রুট যার আপনার এ টু জেড মানে এটা গরিব মানুষের ফল বলে কোয়া হয় এটা সবাইয়ের বাড়ি থাকে সব গ্রামে থাকে সব অঞ্চলে থাকে আপনি সব তার রুয়া থেকে বিচি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন আর ইভেন বাকলতা বাকলতা দিয়েও কসমেটিক ইন্ডাস্ট্রি যেরকম আপনি কাজল এইরকমও মানে জিনিস বানাইতে পারেন মানে আমি এটাই আপনারা বুঝাইতে চেষ্টা করছিলাম যে এখানে আপনার মধ্যে যে আছে কাপড়াঙ্গা হোক বড়ই হোক বেলপই হোক সফরি হোক সফরি তো সবচেয়ে ভালো মানে যে আমরা জ্যাম বানাই জ্যামের সবচেয়ে ভালো সফরি মানে সফরি দিয়ে সবচেয়ে ভালো করে জ্যাম বানানি হয় সবচেয়ে ভালো
1: কলা পাওয়া যায় প্রচুর কলা
0: প্রচুর কলা পাওয়া যায় যে কলা পাওয়া যায় কলা থেকে আপনি নানান ধরনের চিপস বানাইতে পারেন কলার পাউডার বানানি যায় এখন কলার পাউডার মানে কি হয় কলার পাউডার করিয়া যদি রাখে বহুত এখন আছে ইনফ্যান্ট মিল্ক ফর্মুলা যেগুলো আমরা মার্কেট থেকে নান প্রোনান এগুলো যে মার্কেট থেকে আমরা রেডিমেড ছোট বাচ্চারাই লাগে আমরা ফুড কিনি না খাদ্য কিনি যেটা খালি জলের সঙ্গে মিশাইলে মানুষে বাচ্চারে দিতে পারে ওইগুলো ফুডের মধ্যেও বহু সময় কোলার মানে একটা তত্ত্ব মিক্স থাকে তো ম্যাক্সিমাম সময় কি হয় আমি যে আপনারা তুললাম বহুত এইরকম বড় বড় কোম্পানি থাকে তারাই সবসময় একটা ফ্র্যাঞ্চাইজি থাকে বহুত জায়গায় জায়গায় থাকে যেরকম এখানে আপনার কোলা আছে কোলাতে অ্যাভেলেবল তো কোলার আপনার এখানে পাউডারটা হয়েছে তারা কি করব লার্জ স্কেল প্রসেসিং মানে লার্জ প্রসেসিং ইউনিটটা তারা একটা মেট্রোয় থাকবো একটা বড় স্টেশনে থাকবো তারপরে এখানে তারা কি করব খালি আপনার কলের পাউডারটা এখান থেকে পিক আপ করবো মানে এখান থেকে নিয়ে যাবে আর নেওয়ার পরে ওইখানে তারা যে মেইন প্রসেসিংটা আছে ওইখানে করবে আর মানে মিক্স করে একটা প্রোডাক্ট বাহির হবে এইভাবে করলে তারার কোম্পানির কি লাভবান হয় কি তারা জিনিসটা যেভাবে যোনখানে আপনার র মেটেরিয়ালটা আপনার কম দামে পায় কম দামে আবার প্রসেসিংটা আপনার কম খরচে হইল আর আপনারা ওই জিনিসটা এই প্রোডাক্টটা আপনার কম দামে পাওয়ার পরে তারা একটা যে প্রোডাক্টের ইনিশিয়াল কস্টটা যে হইলো তারা বানাইলো ওই জিনিসটার মানে মূল্যটা কমে যায় আর আলটিমেটলি তারা মার্কেটে যখন সেল করি তারা একটা ভালো করে ভ্যালুয়েবল প্রাইসে তারা এটা বিক্রি করতে পারে
1: এই যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো এখানে আছে আপনারা কি ধরনের মানে এটাকে গড়ে তোলার ক্ষেত্রে এই অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ ইন্ডাস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে বা ইউনিট গড়ে তোলার ক্ষেত্রে আপনারা কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যদি বলেন
0: কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা তো মেইন আমার যে অবজেক্টিভ হইলো বা ম্যান্ডেট হলো যে আমার মেইন কাজ হলো এটা আমার টেকনিক্যাল গাইডেন্স দেওয়ার লাগে মানে যখন আমার কাছে যদি আমি দেখি কি মানুষ মানে তার একটা ইচ্ছুক আছে কি আমি একটা প্রসেসিং বা এইরকম খাদ্য প্রসংস্করণ নিয়ে আমি একটা এন্টারপ্রাইজ বা আমি এইরকম আমি আগাইতে চাই তখন আমরা কি করি আমি ফার্স্ট প্রথমে তারার ওখানে গিয়া আমরা একটা অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করি মানে কি আপনার যদি এটা সেলফ হেল্প গ্রুপ আছে বা আপনার গ্রুপের মধ্যে করতে চান কি আপনারা মানে সিঙ্গল একটা ইন্ডিভিজুয়ালি করতে চান
1: ব্যক্তিগতভাবে
0: তখন আপনার এখানে কি কি প্রোডাক্ট এভেলেবেল আছে প্রথমে আমি ফিজিবিলিটি আমার দেখাতে দরকার কি এই জিনিসটা মানে হতে পারে কিন্তু মানুষ যখন প্রসেস করে নাম শুনে বা দোকানে বাজারে মলে নানান ধরনের প্রোডাক্ট দেখে তারা ইচ্ছা হয় কি আমিও এটা বানাই আমি আজকে মার্কেটে যে আমি বাজার থেকে অ্যাপেলের বা মিক্সড ফ্রুট জ্যাম কিনি তো আমি এখানে মিক্সড ফ্রুট জ্যাম করবো বা অ্যাপেলের একটা জিনিস দেখে আমি একটা জিনিস পাই কিন্তু ওইটা আমরা বুঝাই কি ওই জিনিসটা এখানে করলে এটা মানে আপনি বানাইতে পারবেন আমি শিখাইতে পারবো এটার অসুবিধা নাই যদি আপনি ঘরে তৈরি করে বানায়া খাইতে ইচ্ছা করেন আমি আপনারে শিখিয়ে দেবো অসুবিধা নাই কিন্তু যদি আপনি একটা এন্টারপ্রাইজ বা একটা বিজনেস হিসাবে আপনি নিতে চান তখন এই জিনিসটা হয়তো আপনার লোকালি অ্যাভেলেবেল হতে লাগবে তখনই আপনি লাভবান হবে তো আমরা কি করি আমি লিস্ট আউট করি জিনিসগুলো কী কী অ্যাভেলেবেল আছে যদি কয় ঠিক আছে স্যার ম্যাডাম এই জিনিসটা অ্যাভেলেবেল আছে তখন আমরা এই জিনিসটার উপরে আমরা ট্রেনিং দিই যদি একটা

0: পার্টিকুলার তারা যদি ডিসাইড করে আমি একটা প্রোডাক্ট যেরকম পাইনঅ্যাপেল পাইনঅ্যাপেল আরটিএস আরটিএস মানে রেডি টু সার্ভ বেভারেজ, যেভাবে আপনারা মার্কেটে আমরা ফ্রুটি বা মাজা অ্যাভেলেবেল আছে সেইভাবে মানে রেডি টু ড্রিঙ্ক মানে আপনি বোতলের ঢাকন খুললেন আর আপনি ডাইরেক্ট খেতে পারলেন, তো ওইরকম আপনার রেডি টু সার্ভ বিভারেজ আমরা তৈরি করানোর আমি টেকনিক একটা জিনিস আমরা একদিনে ওয়ান ডে ট্রেনিংয়ে আমি শিখে দিই। আর যদি দেখে আমি ম্যাডাম আমারে পুরা মানে পাইনঅ্যাপেল আমি নানান ধরনের জিনিস তৈরি করতে যেরকম পাইনঅ্যাপেল আরটিএস আছে পাইনঅ্যাপেল স্কোয়াশ, স্কোয়াশ বলতে গেলে কি কোনো সময় আপনি দেখবেন কি মানে স্কোয়াশটা আমি একটা গ্লাসের মধ্যে একটু জল জলের সঙ্গে মিশেই কোনটা একটা ড্রিঙ্ক সার্ভ করা যায় ওইটা হলো স্কোয়াশ, মানে আপনি এটা সবসময় জলের সঙ্গে মিক্স করিয়া এটা ডাইলিউট করিয়া খাওয়া যায় স্কোয়াশ পাইনঅ্যাপেল আরটিএস পাইনঅ্যাপেল স্কোয়াশ। যেরকম আম পাপড় বাজারের মধ্যে নানান ধরনের আম পাপড় পাওয়া যায়, আম পাপড় হইব আমের চাটনি পাওয়া যায়, আর কাঁচা যখন কাঁচা থাকে তখন আমরা মার্কেট থেকে আমচুর পাউডার কিনি, আমের নানান ধরনের আচার তৈরি করে হয়, আর আচার মানে যখন আমি কই মানে সাইন্টিফিক মানে বৈজ্ঞানিক পদ্ধতি আর যে আমরা ঘরে যে করি এটার মধ্যে কনফিউশন হইতে লাগে না কি কারণটা কি হইল, যখন আচার তো আমরাও তৈরি করি আপনারাও তৈরি করেন কিন্তু আচারের মানে তৈরি করার পদ্ধতিটা কি হলো যে আচার তৈরি করতে আপনার 15-20 দিন লাগে যায় ওইটা আমরা 1-1.5 ঘন্টার ভিতরে তৈরি করি, কিন্তু যখন একটা এন্টারপ্রাইজ হইতে লাগবো আপনি মানে আপনার আইটেমসগুলো সাপ্লাইয়ের জন্য সবসময় রেডি করতে রাখবো আর ওইটা সবসময় মানে হইতে লাগবো কি আপনার কম সময়ের ভিতর আপনি তৈরি করতে লাগবো, তো আমরা কি করি ইনস্ট্যান্ট পিকেল বানাই, আপনি আনেন জাস্ট মশলা রেডি হইব আমি আমটা রেডি করব আর একটা কিছু মেথড আছে মেথড দিয়ে আমি স্টেপ ওয়াইজ আমি করব, করার পরে আপনার 1-1.5 ঘন্টার ভিতরে আপনার আমের আচার রেডি হয়ে যাবে, তারপরে রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি খালি ওই দিনে না আপনি নেক্সট দিন থেকে ওইটা আপনি মানে সেল করা আপনি স্টার্ট করতে পারবেন। নেক্সট দিন থেকে আমি কইলাম কেন কিউকি যখন আপনি বোতল মানে যখন আমি একটা জিনিস প্রসংস্করণ করি এটার একটা মেইন মানে শেলফ লাইফ বাড়ানোর একটা মেইন আর একটা ইম্পর্টেন্ট কারণ হলো প্যাকেজিং, প্যাকেজিংটাও খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস কি মানে যখন আমার জিনিসটা আচারটা বানাইলাম আমি একটা এক্সাম্পল তুলে ধরেন আচারটা বানাইলাম এটা গরম আছে যদি আমি গরমে গরমে বোতলের মধ্যে ভরে দে তারপরে কি হবে ঢাকনাটা লাগানোর পরে যে ভাপ আছে ভাপটা একটু সময় পরে একটা জলের রূপে কনভার্ট হয়ে যাবে আর এই জলটা আবার কি আপনার আচারের উপরে পড়ে যাবে, যখন আচারের উপরে পড়ে যাবে এটা একটু সময়ের পরে 1 মাস বা 15-20 দিন এরকমের পরে এটার মধ্যে ফাঙ্গাস গ্রো করবে বা নানান ধরনের মাইক্রো অর্গানিজম গ্রো করে নষ্ট হয়ে যাবে,
1: তো এই জন্য আপনাদের একটা প্রশিক্ষণের ব্যাপার আছে যারা এটা আগ্রহী হবে
0: আপনারা যদি পাইনঅ্যাপেল আমি নানান ধরনের প্রোডাক্ট বানাই আমি 7-10 প্রোডাক্ট বানাই ওইভাবে ডিসাইড যখন হয় তখন আমরা ওইভাবে আমরা ডেজটা আমরা রেডি করি ঠিক আছে এটা 7 ডেজের ভিতরে কভার হবো 7 ডেজের ভিতরের মধ্যে নানান ধরনের প্রোডাক্ট তৈরি করা হবো আর তৈরি করার সময় এটা খালি কি আমরা যে বোর্ডে লিখলাম তারাই বুঝালাম এটা না আমরা যে প্রশিক্ষণ করি এটা হ্যান্ডস অন ট্রেনিং আমরা সব জিনিস তৈরি করি তারা সঙ্গে আমার সঙ্গে তারা হাতে তুলে ধরে তারা কাজ করে জিনিসটা শিখানি
1: মানে হাতে কলমে শেখানো
0: হাতে কলমে শেখানি হ্যান্ডস অন ট্রেনিং হয় আর সব ট্রেনিং এর সাথে যখন প্রসেসিং এর ব্যাপার থাকে এটা আমরা মেথড ডেমনস্ট্রেশন দিই আমরা একটা ডেমনস্ট্রেশন দিয়া মানে কিউকি বহুত সময় বহুত জিনিস মুখে কোয়া আর দেখার মধ্যে পার্থক্য থাকে তো তখন তারা বুঝতে অসুবিধা হয় তো সবসময় আমরা কি করি এটা ডেমনস্ট্রেশন দিয়া আমরা ট্রেনিং করি তারপরে মানে ওইটার মধ্যে আমরা ক্লাস রাখি প্যাকেজিং কিভাবে করবেন প্যাকেজিং এর সঙ্গে লেবেলিং লেবেলিংও একটা বহুত ইম্পর্টেন্ট ব্যাপার কিউকি আপনি যদি লেবেলিংটা প্রপার করে না সুন্দর হয় না তখন আপনি মার্কেটটা পাবেন না নেবে না কিউকি আপনি সেই দামের ভিতরে আপনি এখন নানান ধরনের মল এসে গেছে এখানে তো মলের ভিতরে আপনি নানান ধরনের প্রোডাক্ট আছে কম দামের মধ্যে তো ওইটার ভিতরে যখন আপনি একটা কম্পিটিশন দিতে লাগবো তখন আপনার লেবেলটা প্যাকেজিংটাও সেইভাবে সুন্দর হতে লাগবো আর প্যাকেজিং এর মধ্যেও কিছু স্ট্যান্ডার্ডস আছে কিছু ইনগ্রিডিয়েন্টস কিভাবে আছে তার কোয়ান্টিটি কত ডেট অফ ম্যানুফ্যাকচার ডেট অফ এক্সপায়ারি ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান সবগুলো উল্লেখ করে তো এটার বিষয়েও তারা জানার খুবই দরকারি
1: তো সেটা আপনাদের

0: হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, আকবরপুরে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, আমাদের কাছে রুরাল আছে, তিনটাতে কি এই ধরনের খাদ্য প্রক্রিয়াকরণের বিভাগগুলো রয়েছে?
1: তিনিটা কেভিকে আমি এখন মানে বলতে পারি হাইলাকান্দিত, মানে প্রত্যেক কেভিকে একজন একজন স্পেশালিস্ট থাকে। যেভাবে হাইলাকান্দিত আমি আছে, আমার ডিসিপ্লিন হলো ফুড প্রসেসিং অ্যান্ড টেকনোলজি। তো আমার যেভাবে আমার ডিসিপ্লিনটা আছে, তো সেভাবে আমি হাইলাকান্দি আমি সমস্ত ডিস্ট্রিক্টে কভার করি। তো সেইভাবে কাছাড়েও আছে, করিমগঞ্জেও আছে, তার হোম সায়েন্স ডিপার্টমেন্ট বা কমিউনিটি সায়েন্স কয় এখন তো আছে। তো এখন কারেন্টলি ওই পোস্টটা ভেকেন্ট আছে কি অকুপাইড আছে ওইটা আমার নলেজে নাই। কিন্তু
0: হাইলাকান্দিতে কি উৎসাহী এরকম উদ্যোগী পেয়েছেন এরকম
1: আছে? আমি একটা এক্সাম্পল দিতে চাই, একটা মানে ASRLM, আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন, মানে তারা সব সময় কি করে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে সেলফ হেল্প গ্রুপরে। তো যখন একটা সেলফ হেল্প গ্রুপ কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায়, আর আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে পারি না, আমরা টেকনিক্যাল সাপোর্ট দিই, তো আমরা টেকনিক্যাল সাপোর্ট দিই, তো আমরা দুইটা ডিপার্টমেন্টে সবসময় আমরা কি করে একটা মানে সঙ্গে সঙ্গে কাজ করি। তখন কি হয় কি তারার একটা ভিউ আছে, ভিলেজ লেভেল অর্গানাইজেশন আছে, তো ওই ভিলেজ লেভেল অর্গানাইজেশনের একটা লেডিস গ্রুপ আছে হাইলাকান্দি লালা আমলা লালা ব্লকের আমলা অধীনে। তো ওই গ্রুপের মধ্যে 100 ফিমেল বেনিফিশিয়ারি আছে, মহিলা বেনিফিশিয়ারি আছে। তারা কি করে, তারা আমি নানান ধরনের তারা টেকনিক সব সময় মানে এই সিজনে যেরকম আমলা অ্যাভেলেবেল হয়েছে এখন, তারপরে কামরা অ্যাভেলেবেল, সিজন ওয়াইজ যেইভাবে যে সিজনে আহে ওই সিজনে আমি প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণ দেওয়ার পরে তারা এইগুলো তারা নিজের ভিওর বা সেলফ হেল্প গ্রুপের একটা দোকানও আছে, আউটলেট আছে, ওইটার মধ্যে তারা সেল করে, আর সেল করে তারা লাভবান হয়।
0: আমাদের আলোচনা যেহেতু সময় পরিসরটা কম, আমাদের আলোচনা শেষ করতেই হয়। তো আশা করি আমাদের আলোচনা থেকে আজকে যারা আগ্রহীত হবেন, যারা উদ্যোগী রয়েছেন, যারা স্বনিয়োজনের জন্য উৎসাহী, তারা এই আলোচনা থেকে আশা করি উপকৃত হবেন, তারা এগিয়ে আসবেন এই খাদ্য প্রক্রিয়াকরণের ইউনিট বা ইন্ডাস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে। আমাদের আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য শ্রীমতী শর্মা, আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
1: ধন্যবাদ।
2: তো এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি আলোচনা, এই অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণের সুযোগ ও সম্ভাবনা। আর এই নিয়ে আলোচনা করলেন কবিতা সি শর্মা। তো এবারে আমাদের আসরে আছে একখানি লোকগীতি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

ততক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি লোকগীতি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। তো আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা। আসর পরিচালনায় ছিলেন হিমানিশ ভট্টাচার্য। আকাশবাণী শিলচর।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন ডুপ্লিকেট ছবি থেকে অভিজিতের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি জুবেইদা ছবি থেকে, কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি প্যার তুনে কিয়া, প্যার তো হোনা হি থা ছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

এই গানটির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:45। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ, এবং ঠিক তার অব্যবহিত পরেই শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370, শ্রেষ্ঠ অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি, শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম-1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। রাশিয়ার ওপর ইউক্রেনের গতরাতে ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন, আহত 60। জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন পিভি সিন্ধু। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ সকালে বিএসএফের 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রে যোগ দেন। এরপর উত্তরকন্যা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশের আধিকারিকরা। বিএসএফের শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তিনি আগামীকাল কলকাতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রামনগর দেরাদুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এর ফলে রামনগর ও দেরাদুনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হল। উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়োয়াল অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। 2 শহরের মধ্যে প্রথম সরাসরি এক্সপ্রেস ট্রেনের ফলে রাজ্যের মানুষ দ্রুত সুবিধাজনক ও নির্ভরযোগ্য রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। শ্রী বৈষ্ণব জানান, হরিদ্বারের ওপর চাপ কমাতে ঋষিকেশ রেল স্টেশনটিকে একটি ফিডার স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। উত্তরাখণ্ডের রেল স্টেশনগুলির পুনর্নির্মাণ ও উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: কুমাউ আর গড়ওয়াল উত্তরাখণ্ডকে দো মহত হি মজবুত পোলস হ্যায়। ইন দোনো পিলার্স কো জোড়নে ওয়ালি ইয়ে আজকি গাড়ি হ্যায় জো কুমাউ আর গড়ওয়াল কো জোড়েগি। ये एक नया सेतु बनेगी कुमाऊं और गढ़वाल के बीच में। हफ्ते में 2 दिन ये गाड़ी स्टार्ट हो पा रही है। जैसे जैसे यहाँ पे कैपेसिटी बढ़ती है हरिद्वार में और मुरादाबाद में, इस गाड़ी को आगे कंप्लीट रेगुलर कर लेंगे। फिर अपना ऋषिकेश कर्णप्रयाग का काम तो बहुत तेजी से चल रहा है और ये देश के लिए और उत्तराखंड के लिए विशेषकर बहुत बड़ी एक उपलब्धि होगा।
0: কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং বলেছেন, অভিযোগ নিষ্পত্তির সময় শুধু সেটি সুরাহার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এর মাধ্যমে পেনশনভোগীদের চিন্তা দূর করা ও প্রত্যাশা পূরণের উপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পেনশন সংক্রান্ত বিরোধগুলির প্রশাসনিকভাবেই সমাধান করা উচিত, যাতে তাদের আদালতের দ্বারস্থ হতে না হয়। নতুন দিল্লিতে পেনশন সংক্রান্ত আইনি বিরোধ বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মশালায় ভাষণ দেবার সময় তিনি জানান, পেনশন ও পেনশন প্রাপক কল্যাণ বিভাগ নাগরিকদের সুবিধার্থে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন ব্যবস্থার মাধ্যমে পেনশন পরিষেবাকে ডিজিটালাইজ করা হয়েছে। গুজরাটের আহমেদাবাদের রামল গত্রাদ রোডের একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত শ্রমিকদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে তাদের ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে তাপমাত্রা কমানোর কাজ চলছে। অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গাল্লাগুড়েম গ্রাম সংলগ্ন গোদাবরী নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে 5 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। পুলিশ স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে গ্রামবাসীরা তল্লাশি অভিযান চালিয়ে প্রত্যেকটি মৃতদেহ উদ্ধার করেছে। ন্যাশনাল হেলথ অথরিটি NHA আজ নতুন দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ওপর আয়োজিত 2 দিন ধরে জাতীয় স্তরে পর্যালোচনা সভা শেষ হয়েছে। এই 2 প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, বাস্তবায়ন, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবথেকে ভালো কর্মপদ্ধতি খুঁজে বের করা এবং স্বাস্থ্য পরিষেবা সংস্কারের পর

0: পরবর্তী পর্যায়ের পরিকল্পনার জন্য এই সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিল শ্রীবাস্তব জানান, এই দুই প্রকল্প বাস্তবায়নের প্রধান সূচকগুলির ভিত্তিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মদক্ষতাকে স্বীকৃতি জানিয়ে 15টি পুরস্কার দেওয়া হয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মাম্মুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার প্রিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্তের পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার উপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেট্টিকে তার রচিত কন্নড়ওয়াত এর জন্য। অকাহিনী চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম 1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম 1 উৎক্ষেপিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে টেলিফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, 4 পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: সবচেয়ে পেলে তো আপকো বহুত বহুত বধাই। দু কাম কিয়ে হ্যায়, এক তো আসমান মে নয়ে পৌধে গাড় দিয়ে হ্যায় আর দূসরা জমিন মে ভি উস রুটস কো আপনে মজবুতি দি হ্যায় জো দেশ কে নওজওয়ানো কো আগে আনে কি প্রেরণা দেগি।
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। রাশিয়ার ওপর ইউক্রেনের গত রাতে ড্রোন হামলায় 8 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠানের 2টি বড় গুদাম ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত। তাম্ভভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ জানিয়েছেন, কোটেভস্কে রাতের শিফটে কর্মরত 7 শ্রমিক নিহত ও 25 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেকট্রোস্টালে 1 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলানস্কির সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই হামলাগুলি 2টি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের সংস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে। ওই 2 সংস্থা ড্রোন উৎপাদন ও নেভিগেশনের সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এ ধরনের যন্ত্রাংশ সরবরাহ করত। তিনি আরও জানান, একটি তেল সংস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা 19টি জায়গায় ইউক্রেনের 379টি ড্রোন প্রতিহত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অশান্তির জেরে আজ কুয়েতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর ফলে কুয়েতের আকাশসীমা বন্ধ করে সমস্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। টোকিওতে অনুষ্ঠিত জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের একক বিভাগের ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চীনের চেন ইউফেই ম্যাচের দ্বিতীয় সেটে সরে দাঁড়ানোয় সিন্ধু ফাইনালে ওঠেন। প্রথম সেটে সিন্ধু 21-19 ব্যবধানে জয়লাভ করেন এবং দ্বিতীয় সেটেও 15-10 ব্যবধানে এগিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ে তার চীনা প্রতিদ্বন্দ্বী ম্যাচ থেকে সরে দাঁড়ান। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আগামীকাল ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপের আজ রাতে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থানে কে থাকবে সেটি নির্ধারণে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 2:30 ম্যাচটি শুরু হবে। স্পেনের কাছে সেমিফাইনালে পরাজয়ের পর ফ্রান্সের এবং আর্জেন্টিনা হারিয়ে দেওয়ায় ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে।

শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, দেশের ব্যক্তিগতভাবে বিকশিত প্রথম রকেট বিক্রম ওয়ানের পরীক্ষা সফলভাবে সম্পন্ন, 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, আসাম পুলিশের আধারের অধীনে অফলাইন ভেরিফিকেশন সিকিং এন্টিটি হিসেবে পঞ্জীয়ন করা উত্তর পূর্বাঞ্চলের প্রথম ও দেশের তৃতীয় রাজ্য সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ, এবং মিয়ামি স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণের খেলায় আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ, আগামীকাল বিশ্বকাপের ফাইনাল খেলা। এবারে বিস্তারিত খবর। ভারত প্রথম ব্যক্তিগতভাবে বিকশিত রকেট বিক্রম ওয়ানের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। রকেটটির চূড়ান্ত দহন সম্পূর্ণ হবার পর 450 কিলোমিটার উচ্চতার কক্ষপথে উপনীত হয়। মিশন আগমনের অধীনে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ বেলা 12:05 রকেট বিক্রম ওয়ানকে উৎক্ষেপণ করা হয়। এই সাফল্যের মাধ্যমে ভারত ব্যক্তিগত রকেট উৎক্ষেপণের যোগ্যতা থাকা বিশ্বের তৃতীয় দেশ হিসেবে পরিগণিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য স্কাইরুট এরোস্পেসকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী ফোনের মাধ্যমে স্কাইরুটের দলটির সঙ্গে কথা বলেন ও ঐতিহাসিক এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। এছাড়া প্রধানমন্ত্রী বিক্রম ওয়ানের সঙ্গে জড়িত দলটিকে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানান। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংও এই সাফল্যের প্রশংসা করেছেন। এ সম্পর্কে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার প্রাক্তন অধ্যক্ষ জি সতীশ রেড্ডি এই সফলতাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে এটি ভারতের অন্যতম সাফল্য বলে উল্লেখ করেন।
1: It's a great moment. It is a history is made. Privately built rocket has carried satellite and put them into the orbit very successfully. A company called Skyroot by youngsters have done this job. It's a great moment for the nation. In fact, this is what Honorable Prime Minister has been telling, that our youngsters have a great capability and demonstrated now. And the launch, when you go through this in the real time, it has been like a textbook launch, following the expected trajectory all through.
0: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণ ভারতের মহাকাশ বিজ্ঞান ক্ষেত্রকে নতুন গতি প্রদান করেছে বলে মন্তব্য করেছেন। এই সাফল্য আসামের বহু যুবক যুবতীকে মহাকাশ বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলি আজ ঘোষণা করা হয়েছে। আদিত্য সুহাস জাম্ভাল পরিচালিত আর্টিকেল 370 ছবিটিকে শ্রেষ্ঠ ছবির পুরস্কার প্রদান করা হয়েছে। রাজকুমার রাও অভিনীত চলচ্চিত্র শ্রীকান্তকে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার প্রদান করা হয়েছে। যদুমণি দত্ত পরিচালিত জুই ফুলকে শ্রেষ্ঠ অসমীয়া চলচ্চিত্রের পুরস্কার প্রদান করা হয়েছে। কার্তিক আরিয়ান ও মামুত্তিকে যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার প্রদান করা হয়েছে। অন্যদিকে ইয়ামি গৌতম আর্টিকল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী সম্মান লাভ করেছেন। আসাম পুলিশ আধারের অধীনে অফলাইন ভেরিফিকেশন সিকিং এন্টিটি ওভিএসই হিসেবে পঞ্জীয়ন করা উত্তর পূর্বাঞ্চলের প্রথম ও দেশের তৃতীয় রাজ্য সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই ব্যবস্থার মাধ্যমে এখন পুলিশের টহলদারির দল চালক বা কোনো ব্যক্তির আধার কার্ড পরিচয়পত্রে থাকা কিউআর কোড স্ক্যান করে তৎক্ষণাৎ প্রমাণপত্র পরীক্ষা করতে পারবেন। এই পরীক্ষার জন্য ইন্টারনেটের স্পিডে নির্ভর করার প্রয়োজন থাকবে না। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে একথা জানান। আধার কিউআর কোডের জাল না করার জন্য ডিজিটাল সিল থাকে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে অপরাধী বা অনুপ্রবেশকারী এখন থেকে ভুয়ো বা ফটোকপি করা আধার কার্ড ব্যবহার করে পুলিশকে বিপথে পরিচালিত করার বিষয়টি কঠিন হয়ে পড়বে। এছাড়াও পাসপোর্ট ও অস্ত্র অনুজ্ঞাপত্র পরীক্ষণ সহ দৈনন্দিন পুলিশ সেবাসমূহ দ্রুত ও সহজ হবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। জুবিন গার্গের মৃত্যু মামলায় বিচারপতি শর্মিলা ভুঁইয়ার ফাস্ট ট্র্যাক আদালতে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া

0: অব্যাহত রয়েছে। শিল্পীর প্রতিবেশী অমিত বড়ুয়া, অপরাধ অনুসন্ধান বিভাগের দুজন আধিকারিক অভিজিৎ হাজারিকা ও রজত দে এই মামলা সম্পর্কিত সাক্ষ্য আজ আদালতে প্রদান করেন। অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার আইনজীবী অমিত বড়ুয়াকে জেরা করেন। তবে অন্য অভিযুক্তদের আইনজীবী অপরাধ অনুসন্ধান বিভাগের দুজন আধিকারিককে জেরা থেকে বিরত থাকেন। উল্লেখ্য, পুলিশের বিশেষ তদন্তকারী গোষ্ঠী জুবিন গার্গের মৃত্যু ঘটনা সম্পর্কে শিল্পীর কাহিলিপাড়ার বাসগৃহ থেকে কম করেও 26 ধরনের সামগ্রী জব্দ করেছিল। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ফ্রান্স আজ রাতে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণের খেলায় ইংল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ হবে। এই খেলা ভারতীয় সময় অনুযায়ী রাত 2:30 শুরু হবে। বিশ্বকাপে 1934 সাল থেকে তৃতীয় স্থান নির্ধারণের খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শুধু 1950 সালের প্রতিযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়নি। এদিকে আগামীকাল রাতে নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনাল খেলায় আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। ভারতীয় সময় অনুযায়ী এই খেলা রাত 12:30 আরম্ভ হবে। নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আজ শিলচর এসেছেন। কুমিরগ্রাম বিমানবন্দরে বিজেপির নেতাকর্মীরা তাকে গামছা ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় শ্রীমতী দেব বলেন যে একজন রাজ্যসভার সাংসদের দায়িত্ব গোটা দেশের প্রতি, তাই পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হলেও তিনি বরাক উপত্যকা তথা সমগ্র দেশের উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন। কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আজ তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এতে খাদ্য, গণবন্টন, সমবায় ও নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার অধীনে আজ হাইলাকান্দিতে অনুদান বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযান, অনুসূচিত জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ সঞ্চালকালয় ও জেলা অভিযান ব্যবস্থাপনা গোষ্ঠীর উদ্যোগে হাইলাকান্দির রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে এই কার্যসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত জয় বিকাশ, বিধায়ক ডক্টর মিলন দাস সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে জেলার 185টি অনুসূচিত জাতির আত্মসহায়ক গোষ্ঠীকে অনুদান প্রদান করা হয়। এছাড়া আত্মসহায়ক গোষ্ঠীর 43 জন সদস্যকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এই যোজনার অধীনে জেলায় 1,12,38,000 টাকার সাহায্য বিতরণ করা হয়েছে। অনুসূচিত জাতির পরিবার সমূহের আয় বৃদ্ধি, আত্মসহায়ক গোষ্ঠীসমূহকে আর্থিকভাবে সবল করা ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে এই অভিযান রূপায়ণ করা হয়েছে। এ সম্পর্কে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস আমাদের সংবাদদাতাকে জানান।
1: এসএইচজি গ্রুপ রয়েছেন, গ্রুপের সদস্য রয়েছেন এবং সঠিক সময়ে যারা লোন, আগে নেওয়া লোন ফিরিয়ে দিয়েছেন, সেই রকম প্রায় 184টা এসএইচজি গ্রুপকে আজকে প্রায় 1,12,38,000 টাকা ডিপিটির মাধ্যমে প্রদান করা হয়েছে। কয়েকটা এসএইচজিকে, 5টা এসএইচজিকে আমরা মঞ্চে আজকে চেক প্রদান করলাম। এই যে ভারত সরকারের এবং আসাম সরকারের যে এই উদ্যোগ আগামী দিনে মহিলাদের এসএইচজি কাজ করার জন্য এবং আত্মনির্ভর হওয়ার জন্য, স্বনির্ভর হওয়ার জন্য উৎসাহ প্রদান করে।
0: অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং জেলার বিভিন্ন বেহাল ও ভাঙা রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস শ্রীভূমিতে বিক্ষোভ কার্যসূচি পালন করেছে। করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কার্যসূচিতে দলীয় নেতা কর্মীরা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে এসে জমায়েত হন এবং তাদের দাবি জানিয়ে বিক্ষোভ কার্যসূচি পালন করেন। শ্রীভূমি জেলার বদরপুর এনসি কলেজের ছাত্রছাত্রীরা আজ বিনামূল্যে ভর্তি ফি ওয়েভার সুবিধা পুনর্বহালের দাবিতে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে। বিপিএল ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বহু শিক্ষার্থী বিনামূল্যে ভর্তি সুবিধা থেকে বঞ্চিত হয়, উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করে ছাত্রছাত্রীরা দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। দেশের ব্যক্তিগতভাবে বিকশিত প্রথম রকেট বিক্রম ওয়ানের পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ, 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা।

আসাম পুলিশের আধারের অধীনে অফলাইন ভেরিফিকেশন চেকিং এন্টিটি হিসেবে পঞ্জীয়ন করা উত্তর পূর্বাঞ্চলের প্রথম ও দেশের তৃতীয় রাজ্য সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ এবং মিয়ামি স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণের খেলায় আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ আগামীকাল বিশ্বকাপের ফাইনাল খেলা। আঞ্চলিক সংবাদ শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।

0: আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের বাকি অনুষ্ঠানের সূচি। রাত ৮টায় শ্যামাসঙ্গীতের শিল্পী দীপক ভট্টাচার্য, হিন্দি ছবির গান শোনা যাবে রাত ৮টা ২০ মিনিটে, লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত ৮টা ৩০ মিনিটে কাজুরি ও ঠুংরি শুনবেন মিতালী সেনগুপ্তের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত ৯টা ১৫ মিনিটে, রাত ৯টা ৩০ মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। রাত ১০টায় শোনা যাবে ওড়িয়া সঙ্গীত শিক্ষার আসর, ঠিক তার অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক সঙ্গীত। এবারে আগামীকাল অর্থাৎ ১৯ জুলাই ২০২৬ ইংরেজি রবিবার অমৃতবাণী সকাল ৬টা ৫ মিনিটে, সকাল ৬টা ১০ মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল ৬টা ৩০ মিনিটে লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্যের পরিবেশনায় সকাল ৬টা ৩৫ মিনিটে, সুপ্রভাত সকাল ৭টা ৫ মিনিটে, সকাল ৭টা ২০ মিনিটে দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন লাইসা আহমেদ লিসার কণ্ঠে সকাল ৭টা ৪০ মিনিটে ও দুপুর ১টায়, সকাল ৮টা ৪০ মিনিটে নজরুল গীতি শুনবেন প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গান শোনা যাবে সকাল ৮টা ৫০ মিনিটে ও বেলা ১২টা ৩০ মিনিটে, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল ৯টায় খেয়াল শুনবেন ভারতী বৈশম্পায়নের কণ্ঠে। এছাড়াও লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত ৮টা ৩০ মিনিটে ঠুমরি শুনবেন পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল ৯টা ৩০ মিনিটে শোনা যাবে শিশির কণা ধরচৌধুরীর বেহালা বাদন। সকাল ১০টায় প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে শুনবেন সমাজকর্মী তথা সংগঠক হৃদয়েন্দ্র দেব মজুমদারের সঙ্গে সাক্ষাৎকার। হিন্দি ছবির গান শুনবেন বেলা ১০টা ৩০ মিনিটে, বেলা ১২টায় ও সন্ধে ৭টা ১৫ মিনিটে। বেলা ১১টায় শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। বেলা ১১টা ৩০ মিনিটে আমার কথা অনুষ্ঠানে শুনবেন কল্পনা দাশগুপ্তের নিজের কথা, ঠিক তার অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি শাশ্বতী ভট্টাচার্য ও গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। দুপুর ১টা ১৫ মিনিটে আধুনিক গানের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। দুপুর ১টা ৪০ মিনিটে শুনবেন নাটক একটি টেলিফোনের অপেক্ষায়, রচনা ও প্রযোজনায় কাজল চক্রবর্তী। যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর ২টা ৪৫ মিনিটে শুনবেন জগদীশচন্দ্র দাসের দোতারা বাদন। বিকেল ৫টা ৫ মিনিটে মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল ৫টা ৩৫ মিনিটে, সন্ধে ৬টা ১৫ মিনিটে চা শ্রমিক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা সন্ধে ৬টা ৪৫ মিনিটে। এতে প্রথমে আধুনিক চাষবাস নিয়ে বলবেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার এবং পরে পশু পাখির বিজ্ঞানসম্মত খাদ্য সংক্রান্ত পরামর্শ দেবেন ডক্টর জিতেন্দ্র ভূঁইয়া। রাত ৮টায় শুনবেন আহরণ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত ৯টা ১৫ মিনিটে, রাত ৯টা ৩০ মিনিটে শুনবেন সংসদে আলোচ্য বিষয়সমূহ নিয়ে চর্চা। বাংলা ও হিন্দি ছবির গান শোনা যাবে রাত ১০টায়। এতক্ষণ শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সূচি এবং আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে

0: বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: এখন শুনবেন শ্যামা সঙ্গীত, দীপক ভট্টাচার্যের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন দীপক ভট্টাচার্যের পরিবেশনায় শ্যামাসঙ্গীত। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন

আসলির নকলি ছবি থেকে এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03-842-26-2779 অথবা 03-842-26-2779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এখন লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে কাজরি ও ঠুমরি শুনবেন মিতালী সেনগুপ্তের কণ্ঠে। প্রথমে শুনবেন কাজরি।

0: এতক্ষণ কাদরি শুনলেন মিতালি সেনগুপ্তের কণ্ঠে।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: এবারে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন মিতালি সেনগুপ্তের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সমাচার সন্ধ্যা, তারপর নিউজ এট নাইন এবং সবশেষে স্পটলাইট অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জ এবং FM 102.3 মেগাহার্জে। এবারে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনবেন মাম্পি দেব ও সহশিল্পীদের পরিবেশনায়।

লোকগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানটি শুনবেন মঞ্জুশ্রী দাসের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি, আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03-842-262-779 অথবা 03-842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30 ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর, এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর।

0: तुमने गाना सीख लिया, इसे अब तुम सब मिलकर गाओ देखें।
1: 1 2 3 4

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি।